রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রেজওয়ানা চৌধুরী, আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা সকাল 7:10। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কাকবুরুক সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:00 এবং 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বাংলা আধুনিক গান সকাল 8:40। সকাল 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন। 9:10 থেকে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 লোকগীতি রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 12:30। দুপুরে 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। ১:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ ১:30। ১:40 ককবরক গান। ২:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। ২:30 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। ১:00 গহরগৃহস্থি। ৭:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন ৭:35। আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে ৭:45 এবং ৭:55। ৮:10 এ মাসের অতিথি মিক্স মেলোডিজ ৮:30। ৯:00 দিল্লি কেন্দ্রের ৯:00 ইংরেজি সংবাদ। ৯:15 শুনবেন লোকগীতি শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান ৯:30। ১০:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। ১০:10 নজরুলগীতি। ১০:20 শুনবেন ওয়ার্ল্ড নিউজ দিল্লি কেন্দ্র থেকে। ১০:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে এবং নিউজ অন আইআর অ্যাপে। শুরু হচ্ছে সুপ্রভাত। সুপ্রভাতে প্রথমে ইতিহাসে আজকের দিন। আজ 30শে সেপ্টেম্বর 2026।

আজ আন্তর্জাতিক অনুবাদ দিবস। প্রতি বছর 30শে সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয়। বাইবেলের অনুবাদক সেন্ট জেরোমের পুণ্যতিথি উপলক্ষে ভাষা অনুবাদকদের অবদানকে সম্মান জানিয়ে জাতিসংঘ এই দিবসটির স্বীকৃতি দেয়। 1966 সালের আজকের এই দিনে আফ্রিকার দেশ বোতসোয়ানা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। ১৯৩৮ সালে আজকের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর ব্যর্থ চেষ্টায় এই দিনে ব্রিটেন, ফ্রান্স, ইতালি এবং জার্মানির মধ্যে কুখ্যাত মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে হিটলারের চেকোস্লোভাকিয়া দখলের দাবি মেনে নেওয়া হয়। স্নায়ুযুদ্ধের শুরুর দিকে সোভিয়েত ব্লকেডের জবাবে পশ্চিম বার্লিনে মার্কিন এবং ব্রিটিশ বাহিনী চালানো ঐতিহাসিক ত্রাণ সরবরাহ অভিযান বা বার্লিন এয়ারলিফ্ট 1949 সালে আজকের এই দিনে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির নুরেনবার্গে গঠিত আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল শীর্ষস্থানীয় ন্যাৎসি নেতাদের যুদ্ধ অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে 1946 সালে আজকের এই দিনে রায় দেওয়া শুরু করে। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর 1947 সালে আজকের এই দিনে পাকিস্তান এবং ইয়েমেন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে। মার্কিন নৌবাহিনী বিশ্বের প্রথম পরমাণু শক্তিচালিত সাবমেরিন ইউএসএস নটিলাস 1954 সালে আজকের এই দিনে চালু করে। ভারতের মুম্বাইতে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন আইএনএস সালকি 1989 সালে আজকের এই দিনে জলে ভাসানো হয়েছিল। 1996 সালে আজকের এই দিনে ভারতের কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু রাজ্যের রাজধানী মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই রাখার আনুষ্ঠানিক অনুমোদন দেয়। 1993 সালে ভারতের মহারাষ্ট্রের লাতুর এবং ওসামাবাদ অঞ্চলে আজকের দিনে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় 10,000 মানুষ প্রাণ হারান এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়। ভিয়েনাতে বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ ভলাফ গাঙ্ক, বিখ্যাত অপেরা দি ম্যাজিক ফ্লুট আজকের এই দিনে প্রথম 1971 সালে মঞ্চস্থ করা হয়। লুইসা মে অ্যালকটের কালজয়ী ইংরেজি উপন্যাস লিটল ওম্যান 1868 সালে আজকের এই দিনে প্রকাশিত হয়। 1207 সালে আজকের এই দিনে বিখ্যাত পারস্যের কবি, দার্শনিক এবং সুফি সাধক মাওলানা রুমি আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 1955 সালে আজকের এই দিনে হলিউডের আইকন তরুণ মার্কিন অভিনেতা জেমস ডিন মাত্র 24 বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান। মোটামুটি এই ছিল ইতিহাসে আজকের এই দিনের গুরুত্ব। এখন বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম। আজ কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম এইরকম ছিল,

হালি শহরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই আস্ত বাড়ি, ব্যবসার সামগ্রী সরাতে গিয়ে আহত এক। নন্দীগ্রাম উপনির্বাচনের রণকৌশল ঠিক করে আত্মবিশ্বাসী শুভেন্দু। পদের বিনিময়ে ঘুষ মামলায় জামিন পেলেও জেল মুক্তি হল না প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অজিতের। দল পাশে দাঁড়ায়নি, জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন নিহত কংগ্রেস কর্মীর স্ত্রী, সহায়তার আশ্বাস। সরকারি হাসপাতালে বেড নেই, মুশকিল আসানে কর্পোরেটর। ন্যাশনালে রোগী যাবেন ঢাকুরিয়ায়, মেডিকেল থেকে সল্টলেক মুনিপালে। ইডির পিন্ডি আগেই চটকে গিয়েছে। দিমাগি নকশালদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন শুভেন্দু। দুবছরের শিশুর শ্বাসনালীতে আটকে গেছিল সূঁচ, কঠিন অস্ত্রোপচার বর্ধমান মেডিকেল কলেজে। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম এরকম ছিল, ঘোর খাদ্য সংকটের মুখে ভারত, ইঙ্গিত খোদ মোদীর বিদেশমন্ত্রীর। জ্ঞানেশের গ্রেপ্তারি, মোদীর ইস্তফা এক দাবিতে সরব, কক্রোচ হুমকি, মোদী বিরোধী আন্দোলনে নামছে কৃষকরাও। এক হাতে জামাত, এক হাতে বিদেশি দিমাগি নকশাল, মমতাকে আক্রমণ শুভেন্দুর। জ্ঞানেশের ইস্তফা দাবি আগামী সপ্তাহে শুনানি সর্বোচ্চ আদালতে। আজ কলকাতা থেকে প্রকাশিত এই সময় পত্রিকার শিরোনাম এরকম ছিল, ভুয়ো চিকিৎসকের হাতে ছেলের মৃত্যু, কাউন্সিলের দরজায় বাবা মা।

আমি একটা জিনিসের ঘোর বিরোধী, ফোন ব্যবহার নিয়ে পড়ুয়াদের বার্তা মুখ্যমন্ত্রীর। আফতাবের সেলে ফুল, প্রেসিডেন্সি জেলে 10 কর্মী ক্লোজড। ইউনিফর্মের রং কী হবে তা স্কুলই ঠিক করলে, জানালেন মুখ্যমন্ত্রী। আজ আগরতলা থেকে প্রকাশিত বিতীর্ণ পত্রিকার শিরোনাম এইরকম ছিল, গুলিবিদ্ধ মাথার প্রার্থীকে দেখতে হাসপাতালে জিতেন অভিষেক রুনিয়েল, গ্রেপ্তার চেয়ে 72 ঘন্টার সময়সীমা বেঁধে মাথার হুঁশিয়ারি, অবরোধ প্রত্যাহার। বিজেপি মাথার দাবি মেনে 3টি বুথে পুনর্নির্বাচন, ধুলোময় রাস্তা, নির্মাণ সংস্থার গাড়ি আটকে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনা খোয়াইতে। ধর্মনগরে পূর্ব বিরোধের জের ধরে প্রাণঘাতী হামলা, আহত 3। সোনামুড়ায় 24.5 লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক। 2700 কেনা ক্যান্সারের ওষুধ বিক্রি 27,000-এ, এ তো ধ্বংসযজ্ঞ বলল সুপ্রিম কোর্ট। জ্ঞানেশের পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে কংগ্রেসের বিক্ষোভ। শারদীয়ার দুর্গোৎসবের পরই পুরো নিউগং নির্বাচন, প্রস্তুতি শুরু বিজেপির। বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে

জিবি হাসপাতালে সচেতনতা কর্মসূচি। উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে গতকাল আগরতলায় সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হল। ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে মাশুল কার্যকর করতে আপাতত বাধা রইল না কেন্দ্রের। নেপালে ভারী বৃষ্টিতে ফের চাপের মুখে বিহারের বন্যা পরিস্থিতি। পড়ুয়াদের বিক্ষোভের অধিকার রক্ষার পক্ষে দেশের প্রধান বিচারপতি রাহুলের বিদ্ধ কেন্দ্র মোকাবিলায় দলের এক ডজন মুখ্যমন্ত্রীকে নামাল বিজেপি। চীনের সঙ্গে সম্পর্ক বাড়াবেন তারেক, যেতে পারেন পাকের বন্ধু দেশে। অসমের কৃষিক্ষেত থেকে লেজের প্যাকেট ৭৭৮ কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থানের বার্তা হিমেন্তের। মার্কিন মাটিতে বৃহত্তর স্টিল প্ল্যান্ট নিয়ে ময়দানে নামছে ভারতের এশার গ্রুপ। প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক। দুর্গাপূজার নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের। সুপার ফোর উদ্বোধনী ম্যাচে আজ এগিয়ে চলো সংঘ এবং লালবাহাদুর ব্যায়ামাগার। পুনর্গঠিত হল ক্রীড়া পর্ষদ, দায়িত্বে নতুন প্রতিনিধি দল। সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশন। এডিসিতে ভোটদানের হার 81.21%। আগামী 7ই অক্টোবর রাজ্যে সেবা জ্যোতি কলস যাত্রা। কমলপুরে জলের দাবিতে পথ অবরোধ। মোটামুটি এই ছিল আজ কলকাতা থেকে প্রকাশিত এবং আগরতলা থেকে প্রকাশিত প্রভাতী দৈনিক সংবাদপত্রের শিরোনাম। সেই সঙ্গে শেষ হল আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। আমাদের আজকের শিল্পী স্বাতী সরকার।

ভক্তিগীতি শুনলেন, শিল্পী ছিলেন মহেশ রঞ্জন সোম। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 45 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তার অপবাহিত পরেই আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। জম্মু কাশ্মীরের বদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সন্ধ্যায় লস্করি তৈবার এক কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে। এশিয়ান গেমসে এ পর্যন্ত 6টি সোনাসহ মোট 52টি পদক নিয়ে তালিকায় দশম স্থানে রয়েছে ভারত। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্রমবর্ধমান প্রযুক্তি, অনিশ্চয়তা এবং ভৌগোলিক নৈকট্য থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলির মধ্যে ভারতকে তার প্রস্তুতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভূকৌশলগত চিন্তাভাবনা এবং আপৎকালীন পরিকল্পনাকে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলনে গতকাল ভাষণ দিতে গিয়ে শ্রী সিং বলেন, দেশের লক্ষ্য স্পষ্ট যে সংকট দোরগোড়ায় পৌঁছানোর আগেই প্রস্তুতিকে সংকটস্থলে পৌঁছতে হবে। মন্ত্রী জোর দিয়ে বলেন যে ঊর্জা সুরক্ষা অভিযান, দেশের জ্বালানি সরবরাহ লাইন এবং জাতীয় স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনীর পেশাদারিত্ব এবং অভিযানের প্রস্তুতি আবারও প্রমাণ করেছে। তিনি আরও বলেন যে দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরে ভারতীয় যুদ্ধজাহাজের উপস্থিতি দেশের গভীর সমুদ্রে যুদ্ধ করার সক্ষমতা প্রমাণ করে। তিনি উচ্চস্তরের যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার জন্য ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে 2047 সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার ভারতের সংকল্প বাস্তবায়নে এটি একটি কৌশলগত অংশ হিসেবে কাজ করছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ভাষণে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে তাকে খারিজ করে দিয়েছে ভারত। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত একটি অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে কোনো বহিরাগত পক্ষের কথা বলার বা হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।
1: India rejects the unwarranted references to Indian Union Territory of Jammu and Kashmir made by the President of Turkey during his UNGA address. This is a matter, as you would understand, pertaining to India's territorial integrity and sovereignty, and no external party has any locus standi on this issue.
0: মার্কিন যুক্তরাষ্ট্রের 100% শুল্ক আরোপের বিষয়ে মুখপাত্র জানান, বিদেশ সচিব বিক্রম মিশ্রী সম্প্রতি নতুন দিল্লিতে একটি মার্কিন সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। তিনি আরও বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। শ্রী জয়সওয়াল বলেছেন, স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্টের বিষয়ে বিদেশ সচিব ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল বন্টন চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের একটি যৌথ নদী কমিশন রয়েছে এবং নদী সংক্রান্ত যাবতীয় বিষয় এই কমিশনেই নিষ্পত্তি করা হবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এই বিশ্ব সংস্থার মহাসচিব আন্তোনিও গুতারেস ভারতের সহযোগিতার প্রশংসা করেছেন। গুতারেসের মুখপাত্র স্টেফান ডুজারিক জানিয়েছেন, দুই নেতার মধ্যে বহুপাক্ষিকতা, রাষ্ট্রসংঘ ও ভারতের সহযোগিতা, ইউক্রেনের যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ ভূ রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, আলোচনায় চলতি সংঘাত এবং বিশেষ করে দক্ষিণী বিশ্বের দেশগুলির উপর এর প্রভাব কমানোর প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারত ও দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের যৌথ কমিটির দশম বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্প ও সরবরাহ ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং দুদেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের প্রতিরক্ষা উৎপাদন সচিব দীনেশ মাহুর এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম সংক্রান্ত বিভাগের উপমন্ত্রী কিম ইল ডং। উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সিয়ং হো লি সহ দুই দেশের শীর্ষ আধিকারিকরা। বৈঠকের পাশাপাশি কিম ইল ডং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার এবং প্রতিরক্ষা শিল্প সরবরাহ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে গুদামজাতকরণ এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে গতকাল জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মুসুর ডালের ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন এবং কৃষকরা 48 ঘন্টার মধ্যে মূল্য যাতে পেয়ে যান সে বিষয়ে সরকার সব রকম ব্যবস্থা নিচ্ছে বলে আশ্বাস দেন।
2: কিষান কো ঠিক দাম মিল যায় হম সব কি জিম্মেদারি হ্যায় আর ইসমে দোনো ব্যবস্থা এক এমএসপি আর এক বিদাউট এমএসপি হম বাজার সে কেসে জোড় দে কিষানো ইয়ে তয় কিয়া তুয়ার মসুর উড়দ 100% খরিদেগি সরকার লেকিন খরিদনে কি তৈয়ারি চায় ও খরিফ কে লিয়ে চায় রবি কে লিয়ে ঠিক সে করকে রখে জিসসে 48

সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তি অনিশ্চয়তা সহ বিভিন্ন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে আপৎকালীন পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব এবং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যের প্রতি ভারত তার

0: ঘন্টে মে পেমেন্ট হো যায়।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পাঞ্জাব সফরে যাচ্ছেন। তিনি জলন্ধরে নেশামুক্ত পাঞ্জাব যাত্রার সূচনা করবেন এবং এই উপলক্ষে আয়োজিত একটি জনসভায় ভাষণ দেবেন। চলতি মাসের 18 তারিখে পাঠানকোট থেকে বিজেপি নেতা নীতিন নবীন এই যাত্রার সূচনা করেছিলেন। গত 13 দিনে এই যাত্রা পাঞ্জাবের 117টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দিয়ে মোট 4000 কিলোমিটার পথ অতিক্রম করেছে। পাঞ্জাবে মাদকের বিরুদ্ধে লড়াইকে একটি গণ আন্দোলনে রূপান্তরিত করাই ছিল এই যাত্রার মূল লক্ষ্য। তরুণ ভোটারদের ভোটার তালিকায় নাম নথিভুক্তির হার বাড়াতে দিল্লির বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ শিবিরের আয়োজন করেছে নির্বাচন কমিশন। বিপুল সংখ্যক শিক্ষার্থী এই শিবিরগুলিতে গতকাল এসে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত তথ্য জানতে এবং ভোটার তালিকাভুক্তির ফর্ম সংগ্রহ ও জমা দেন। আজও শিবির চলবে। আগামী মাসের 7 ও 8 তারিখেও কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে আরও এক দফায় বিশেষ শিবির হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্বে জলজীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব এবং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যের প্রতি ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রকের পশ্চিম সচিব সিবি জর্জ। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ চলতি অধিবেশনে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনা গ্রহণের 25তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈঠকেও বক্তব্য রাখেন তিনি। সেখানে জাতিগত বৈষম্য, বিদেশীদের প্রতি বিদ্বেষের বিরুদ্ধে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সিবি জর্জ। জম্মু কাশ্মীরের বদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সন্ধ্যায় লস্কর ই তৈয়বার এক কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে। নিহত ফৌজি মুসা ওই জঙ্গি সংগঠনের একজন শীর্ষ কমান্ডার। সমাজ মাধ্যমে এক পোস্টে সেনাবাহিনীর চিনার কোর জানিয়েছে বদগাঁওয়ের ইউস মার্গের কাছে কোরাগে সেনাবাহিনী, পুলিশ ও CRPF যৌথভাবে অপারেশন কোরাগ নামে অভিযান চালায় জম্মু কাশ্মীরের একাধিক হামলায় জড়িত মুসা পলাতক ছিল। নেপালে গত সপ্তাহের বৃষ্টিজনিত দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে 35 হয়েছে। বন্যা ও ভূমিধসের জেরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পশ্চিম নেপালের বহু এলাকায় এখনও স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। দুর্যোগে বাগলুংয়ে 12 জন, মিয়াগদিতে 7 জন, পালপায় 5 জন, মানাংয়ে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এশিয়ান গেমসে আজ একাধিক খেলায় ভারত পদক জয়ের লক্ষ্যে নামছে। তীরন্দাজিতে মহিলা কম্পাউন্ড দলটি সেমিফাইনালে উঠে ইতোমধ্যেই পদক নিশ্চিত করেছে। জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ ও চিকিথা তানিপার্থীর দলটি দক্ষিণ কোরিয়াকে আজ সকালে 234-233 পয়েন্টে হারিয়ে দিয়েছে। সেমিফাইনাল আজই চীনের বিরুদ্ধে। এছাড়া পুরুষ ও মিক্সড কম্পাউন্ড দলগুলি খেলতে নামবে। স্কোয়াশে মহিলাদের দলটি কোয়ার্টার ফাইনালে খেলবে। এ পর্যন্ত 6টি সোনা, 21টি রূপো ও 25টি ব্রোঞ্জ সহ মোট 52টি পদক নিয়ে পদক তালিকায় ভারত 10ম স্থানে রয়েছে। বক্সিংয়ে মহিলাদের 60 কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্গাস ও 75 কেজি বিভাগে লাভলিনা বরগোহাঁই এবং পুরুষদের 90 কেজি বিভাগে কপিল পোখারিয়া সেমিফাইনালে আজ খেলতে নামবেন। ইতোমধ্যেই 3টি পদক নিশ্চিত করেছেন এরা। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। বিরাট কোহলি ও অধিনায়ক শুভমান গিলের জোড়া শতরানের উপর ভর করে গত রবিবার তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে রয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তি, অনিশ্চয়তা সহ বিভিন্ন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে আপৎকালীন পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি বেনিফিশ

www.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার, আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। জনকল্যাণ ও জনসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি উপলক্ষে আগামী 7ই অক্টোবর রাজ্যে অনুষ্ঠিত হবে সেবা জ্যোতি কলস যাত্রা। এতে থাকবে সাইকেল ও বাইক র্যালি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে এই কর্মসূচিকে সফল করতে গতকাল সচিবালয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। পর্যটনমন্ত্রী রাজ্যের 8 জন জেলা শাসকের সঙ্গেও ভার্চুয়ালি মত বিনিময় করে প্রয়োজনীয় নির্দেশ দেন। শ্রী চৌধুরী এই কর্মসূচিতে কলেজ স্তরের ছাত্র যুবাদের বিশেষ করে অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। 7ই অক্টোবর সকাল 11টার আগে সেবা জ্যোতি কলেজ যাত্রা কর্মসূচি সম্পন্ন হওয়ার পর সকাল 11টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। পরিবর্তনশীল প্রযুক্তি ও ভৌগোলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতকে ভূকৌশলগত ভাবনা ও আপদকালীন পরিকল্পনা জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গতকাল নয়াদিল্লিতে ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সংকট দোরগোড়ায় পৌঁছানোর আগেই দেশকে পূর্ণ প্রস্তুত থাকতে হবে। প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, অপারেশন শক্তি সুরক্ষা এবং দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরে যুদ্ধ জাহাজের উপস্থিতি ভারতের ব্লু ওয়াটার নৌসক্ষমতা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি তুলে ধরে। তিনি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে দেশ আজ আস্থা ও সুরক্ষার প্রতীক। 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে নৌবাহিনীকে একটি বিশ্বস্ত ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও চালকহীন ব্যবস্থার মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে এটি ভবিষ্যৎ উপযোগী ও আত্মনির্ভরশীল বাহিনী গড়ার উপর জোর দেন। ত্রিপুরার বিভিন্ন জেলায় নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে গতকাল উদযাপিত হল নবম রাষ্ট্রীয় পোষণ মাস। মূলত পুষ্টি, স্বাস্থ্য এবং শিশুদের প্রাথমিক বিকাশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে কেন্দ্র করে ব্যাপক জনসংযোগ গড়ে তোলার লক্ষ্যে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গোমতী জেলার কাঁকড়াবনের রাজধরনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক অনুষ্ঠানে এদিন এই মাসের উদযাপন করা হয়। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক বিপ্লব ঘোষ জানান, এবারের পোষণ মাসের মূল ভাবনা হল আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব, কেন্দ্রগুলিকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়াই এর উদ্দেশ্য। এদিকে ঊনকোটি জেলার কৈলাসহরের চণ্ডীপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই উপলক্ষে অঙ্গন মিলন উৎসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে মা ও শিশুদের পুষ্টির অধিকার সুনিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে দুজন সন্তান সম্ভবা মহিলার হাতে পুষ্টিকর পোষণ সামগ্রী এবং শিশুদের জন্য বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এর পাশাপাশি বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাদের বিশেষ শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। এশিয়ান গেমস 2026-এ ভারতের পদক জয় অব্যাহত। রিলে, শুটিং, অ্যাথলেটিক্স ও বক্সিং মিলিয়ে ভারতের ঝুলিতে যোগ হল আরও 8টি পদক, যার মধ্যে রয়েছে 2টি স্বর্ণ, 1টি রৌপ্য ও 5টি ব্রোঞ্জ। এর মাধ্যমে ভারত মোট 53টি পদক নিয়ে পদক তালিকায় 10ম স্থানে উঠে এসেছে। মহিলাদের 4x400 মিটার রিলেতে সোনা এবং পুরুষদের 4x400 মিটার রিলে ও মিক্সড 4x100 মিটার রিলেতে ভারত ব্রোঞ্জ পদক লাভ করেছে। শুটিংয়ে নিরু ধান্ডা প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে এশিয়ান গেমসে ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছেন। এর আগে তিনি দলগত ট্র্যাপ ইভেন্টে ভারতকে রৌপ্য পদক এনে দেন। পুরুষদের 5000 মিটার দৌড়ে ব্রোঞ্জ জয় করেন গুলবীর সিং। বক্সিংয়ে 90 কেজি বিভাগে ভারতের নরেন্দর বেরওয়াল ব্রোঞ্জ জিতেছেন। ত্রিপুরা ফুটবল সংস্থা পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবলের সুপার লিগের খেলা আজ থেকে শুরু হচ্ছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম ম্যাচে এগিয়ে চলো সংঘ খেলবে লালবাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। 4টি দলের এই প্রতিযোগিতায় মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আবহাওয়ার খবর, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।
1: ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বিশ্ব যার উমান রোগী অশেবনাহার নাই যত নাকা নুংতাইনি নিন্নগুনি বড় রোগ নিঃশা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং রাং নাংয়া ওই চুবা মুগ্রুবই দ্রিপুরা নাঙ্গুই ন আয়ুষ্মান

সামনানি সামু খাইজাবি দ কেম্প সাকাম নগ দায় নব নগ চিনি বদল বরগ্র খাঙি দো নিনি নুখুম চুগুই টংখে দিনী ন আয়ুষ্মান কার্ড খাই দি বেনিফিসিয়ারি ডট এন এইচ এ ডট গভ ডট ইন ও ওয়েবসাইট বিশিংতি এবার আয়ুষ্মান এপ নি চুবাচু বাই নাই থাকন আয়ুষ্মান কার্ড সামুই মাননাই সাকাম না রুকনা যতনি মানথাই আয়ুষ্মান উঙ্কুম যতনি নুকুম তৈব কাহামকে সিনানি বাকি টোল ফ্রি হেল্পলাইন 14555 এবার 1800 3453 797 ও নাম্বারও করুন দি

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণা দেব বর্মা লুকু হামক্রাইতাই লুকু হামজাক মঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বিশি নৈচি বা পুংসক মানরগী বসকাং অক্টোবর তালনি সালসনি ও হাস্তে ও সংসার জাগান সেবা জ্যোতি কল যাত্রা আর তঙ্গান সাইকেল তাই বাইক রেলি নখবই নাইথক হিমবতক অ সামংবুতাং কাহামকে চা রীতি সানা বাকি মিয়া তাং কতর বেড়াইক্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী আচুক ফাংবাই ককলাম পান্ডা কাইসা সংসার জাখা মন্ত্রী হাস্তে যত হাংকরনি নাইকল ফাংবাই ভার্চুয়াল তৈ ককলাম সালাইকা তে অ পান্ডানো সংসানানতুই শুক্রবই নাংমানি দাগিখা অক্টোবর তালনি স্নি সালমারি ফুং দামচিসানি সেকাংন সেবা জ্যোতি কল যাত্রা তাংবতাং পাইমানি ইয়াগুলো ফুং দামচিসানি সিমি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি কক নারকমা দাদাক সিদাক আওয়াই খ্লাই জাগানে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী আচাইমা সালনরগী তালসারময়ী সংসার জাক সেবা সংকল্প অভিযান বখাগ মিয়া সালগ্রাহাঙ্কর ভারতচন্দ্রনগর ব্লকনি নেতাজি সুভাষ চন্দ্রনগর আয়ুষ্মান আরোগ্য মন্দির শাখাম শিবির সংসার জাখা শিবির ন চেঙ্গিরিখা কামিবক্রক শঙ্করী সরকার হাস্তে চংবাড়ি কমিশন এডিসি ভিলেজ কমিটি কাইনৈনি আচুকথাই কাইথাম তেইসা বোধ নাহারানী কক সাবখা মিয়া সানজাবো তাংন কতর কক তুমা থুমনাই রকনি থুম হাস্তে চংবাড়ি কমিশনার প্রদীপ চক্রবর্তী শাখা মাতাবাড়ি ব্লকনি গামারিয়া এডিসি ব্লক ভিলেজ কমিটিনি আচুকথাই কাইনৈতে অমরপুর ব্লকনি পাহাড়পুর এডিসি ভিলেজ কমিটিনি আচুকথাই কাইসাবো বুসকাং অক্টোবর তালনি সালথামো ফুংনি দামসিনী সিমি বোধ নাহার জাগানো সেলাইজাক তাং সেবনখবই জুদা জুদা নাংকুকমা কেবেং মূর কাতিনা ও ভারত বুসকাংনি ওয়ানসক তাংকরা খ্লাইনানি কবক মূনার খা কাশুমং মন্ত্রী রাজনাথ সিং মিয়া দিল্লি কতালো ভারতনি রুংতর বাহিনী কমান্ডার রকনি কুথুম লাইমঙ্গ কক নারকানী থাঙ্গই অকগ্ন সাকাব কাশুমং মন্ত্রী খুরসাই কক নারেখা অপারেশন শক্তি সুরক্ষাতে দক্ষিণ চীন তৈয়ং তাই আটলান্টিক তৈয়ঙ্গ চবানী রুংতর তংমা ভারতনি ব্লু ওয়াটার রুংতরনি ফানতাই সকজাকনাই নাইমথাং খ্লাইও নই সাই বৈ জিসনি বিশিনি বিশিং হামচাজাক ভারত নাম তিসানাবো রুংতর বাহিনী ন কাইসা ক্রাক থংহনে খুরসাখা কাশুমুং মন্ত্রী নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনস লিমিটেড নি ফিল থামচিসা বিশিনি পান্ডা মিয়া গুহাটিনি নেটফি হাবানগো সংসার জাখা পান্ডা নেটফিনি সিএমডি পি মূর্তি থাংনাই বিশানি নেটফিনি কাহাম অংখারিনি ককথুম খুরসাই শাখা বসাকা থাংনাই কনৈ রাং বিশিও বেবাক মিলিবই নেটফি কাই থামচি ব্রী সাই থামরা নৈ চিসনি তাংবুতাং মুখ থাংখ্লাইনাব বেবাকৈ খকচি রাসাই চুকু সাই সারা চারচি রেজাক রাং গসিমুং রেখা ডোনার ককচং লাইনক নর্থ ইস্ট ভেঞ্চার ফান্ডেই এস আই ডি বি আই নি কাই চিস নি স্টার্ট আপ চুপাচু খ্লাই কাহানি বস খোসাখা ব এশিয়ান গেমস নই সাই নই চিদগ ভারত ইয়াকুমু মানৈতঙ্গু রিলে শুটিং এথলেটিক্স তাই বক্সিং তৈ ব কাইচার ইয়াকুমু মানখা আবনি বিশিং তঙ্গু কাইনৈ রাংসা কাইসা রূপাই তৈ কাইবা ব্রোঞ্জ আবনি বিশিং তৈন ভারত বেবাক কাইবা চি থাম ইয়াকুমু মানৈ ইয়াকুমু মানমা মংরেম ভারত চি থাইও তঙ্গু খনানিসিমি উদয়পুরনি জামজুরি থংখলাও শারদীয় ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট নই সাই নৈচি দক চেংজাগানো ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরা বাই যুগালি জাক ও বাতাইলাইমুং অক্টোবর তালনি শালবাজরা তঙ্গানো ত্রিপুরা ফুটবল মথাবাই নাইকল জাক চন্দ্রমুকুমু অরণি পুইলা ডিভিশন ফুটবলনি সুপার লিগনি থংলাইমুং তিনি নিসিমি চেংজাগানো উমাকান্ত মিনি স্টেডিয়ামও পুইলা ম্যাচ ও এগিয়ে চলো সঙ্গ থানো লালবাহাদুর ব্যায়ামা গার্ন কেবেঙ্গই কাইব্রী বদলনি ও বাতাইলাইমাও বেবাগৈ কাইদক ম্যাচ হঙ্গানো তাবুক নবার তিবারনি ককতুমা তিনি নখা কিচা মনাকজাক তঙ্গানো হাস্তেনি বেবাক হাংকর ওয়াতি ওয়াইমা নহনে হজাক মংরেখা নবার্তিবার নাইখং তিনি সালনি সাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াস

0: কক্রক বাই ককটুমা পরিমং তাবুক জরাত অরণ পাইখা উলনি ককটুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামই সতী ব্রৈচি বাও
1: কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী গৈলাশহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, আমাদের আজকের শিল্পী ভারতী চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ভারতী চট্টোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি, ইংরেজি এবং সবশেষে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্রের প্রভাতি হিন্দি ইংরেজি এবং সবশেষে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা আধুনিক গান। আমাদের আজকের শিল্পী সৈকত মিত্র

0: কেমন আছেন শ্রোতা বন্ধু? নিশ্চয়ই ভালো আছেন। সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা সুরের ভেলায় কিছু একটা বেশ সুন্দর জিনিস নিয়ে কথা বলবো ভেবেছি। আমরা বাড়ি করে সবাই গাছ লাগাই। গাছ আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস, আমাদের জীবনদায়ী অক্সিজেন গাছ থেকে পাই, এই কথাগুলো আমরা সবাই জানি। কিন্তু তারপরও কিছু কথা থেকে যায়। গাছ আমাদের প্রকৃতিকে যেভাবে রক্ষা করে চলে, আমাদের পরিবেশের ভারসাম্য যেভাবে রক্ষা করে, আমাদের বাড়ি ঘরের সৌন্দর্য বাড়াতেও কিন্তু তার বিকল্প কিছু নেই। তো কথা বলবো আমাদের আজকের এই অনুষ্ঠানে, কী ধরনের গাছ আমরা ঘরের ভেতরে লাগাতে পারি, বাড়ির কোন জায়গায় কোন গাছ লাগালে দেখতে ভালো লাগে, এসব নিয়ে। তো শ্রোতা বন্ধু, আমাদের আজকের অনুষ্ঠানে দেখি প্রথম শ্রোতা বন্ধু কে আছেন। তো ফোন নেবো এবারে। হ্যালো, সুরের ভেলা। হ্যালো হ্যালো, হ্যাঁ সুরের ভেলা থেকে বলছি
1: আমি। ম্যাডাম একটা গান শুনতে চাই।
0: গান তো শোনাবো, কিন্তু আমাদের অনুষ্ঠানের যে একটা ছোট কথা ছিল।
1: আমার নাম তো পিন্টু চিন্না ফুলতলা থেকে।
0: সে তো বুঝলাম। বাড়িতে কোন ধরনের গাছ লাগাতে ভালোবাসেন?
1: ফুল,
0: বাহ ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, পদ্মফুল ফোটার সময় এখন। সত্যি কি গান শোনাবো বলুন? দেখছি হুবার তো কথা।
1: আমার সঙ্গে আছে সন্ধ্যা বুটা আছে, আছে সঙ্গে যাবি আছে, বুলটি দাঁতাতে কুমার গাছ থেকে আর আছে।
0: বাহ ঠিক আছে, সবার জন্যই আপনার পছন্দের এই গানখানি পাঠাচ্ছি। ভালো থাকবেন, কথা হবে আবারও।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যাঁ সুরের ভেলা, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: কেমন আছেন বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: একদম ভালো আছি।
1: তো দিদি ভাই, আজকে যা বিষয়টা, গাছ তো সবগুলো গাছই আমার ভীষণ পছন্দ। আমাদের ছোট্ট বাড়ির জায়গা নেই, তারপরেও আমি যেখানে চারা ভালো চারা তারা পাই লাগিয়ে নেই। গাছ ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না।
0: কি ধরনের গাছ লাগাতে ভালোবাসেন বলুন না
1: দিদি ভাই। আমার তো ভীষণ প্রিয় ফুল গাছ।
0: ফুল গাছ? আচ্ছা, তো বড় বড় ফুলের গাছ আপনি কোথায় লাগান, বাড়ির কোন জায়গাটাতে লাগান?
1: বড় বড় ফুল গাছ তো বাড়ির আশপাশে রয়েছে, সামনে রয়েছে, আমরা তো একদম ছোট্ট বাড়ি। তারপরেও রয়েছে,
0: যেমন ধরুন একটু বড় আকারের গাছ যেগুলো হয় সেগুলো বাড়ির।
1: দিদি ভাই, আমার বাবার বাড়িতে লাগাই দিই।
0: আচ্ছা আচ্ছা,
1: আমি আমার মেয়েরা কইলি এই কেন তো দাদুর বাড়ি লাগা।
0: হ্যাঁ, তো বড় আকারে সেই ফুল গাছের মধ্যে তো অনেক বড় বড় গাছ আছে যেগুলো বাড়ির পাশে একদম সীমানার কাছাকাছি লাগালেই বোধ হয় ভালো হয়,
1: ভালো
0: তাই না? দেখতেও সুন্দর লাগে।
1: অন্যরা জায়গাতে চলে গেলে তো আবার সমস্যা, কেটে নিতে হয়, তাই জন্য লাগাই না, ছোট ছোট গাছগুলো রয়েছে।
0: হ্যাঁ, আর বাড়ির আঙিনায় ছোট ছোট ফুলের গাছ সুন্দরই তো লাগে, বাড়ির শোভা বর্ধন করে, দেখতে ভীষণ ভালো লাগে। তো বলুন কি গান শোনাবো আজ?
1: দিদি ভাই আমি একটি গান শুনবো, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী।
0: আচ্ছা
1: দিদি ভাই ভালো থাকবেন, সব বাইরে নিয়ে শুনবো।
0: হ্যাঁ অবশ্যই,
1: নমস্কার দিদি ভাই,
0: ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো,
1: হ্যালো
0: সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: সুরের ভেলা থেকে বলছেন, ঠিক বুঝতে পারছি। আপনার কণ্ঠস্বরটাও একেবারে অবশ্যই ধরে ফেলেছি। সোমাদেবী বলছেন,
0: হ্যাঁ
1: তাই
0: বলুন।
1: না?
0: হ্যাঁ,
1: যাই হোক, আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য। আর একটা কথা আগে ভাগে বলে দিই, আকাশ মানে কৈলাস শহরের যে মানে অ্যাপ যেটা, এটা একদম চলছে না। তো পাশাপাশি আমি দেখছি যে আগরতলা স্টেশনটা চলে কিনা, বিলোনিয়া স্টেশনটা চলে কিনা, সব দেখা দেখি শেষ করে এটাই বুঝলাম যে আপনাদের ইন্টারনেটের কোনো সমস্যা রয়ে গেছে, যার ফলে আমরা শুনতে পাচ্ছি না একটা।
0: ঠিক আছে, আমি কারিগরি বিভাগে যারা আছেন ওনাদেরকে জানিয়ে দিচ্ছি।
1: হ্যাঁ হ্যাঁ, একদম একদম তাই।
0: আমি
1: আমি
0: ওনাদেরকে জানিয়ে
1: আমার
0: দিচ্ছি।
1: অবিনাশ ভাইকে ফোন করে বলছিলাম যে অবিনাশ ভাই দেখো তো অ্যাপটা চলছে কিনা, আমার তো
0: আচ্ছা
1: চলছে
0: ঠিক
1: না।
0: আছে, তো আপনি এখন বলুন। হ্যাঁ, আমাদের
1: তো সে জায়গায়

0: দাঁড়িয়ে আমি আগে ভাগে বলে দিলাম, আমি একেবারে শুনতে পাইনি, যার ফলে খারাপ পাবেন না। আর আজকে এই আসরে একটা গান শুনতে চাইছি, গানটা হলো এরকম, গানটা একেবারে কি বলবো লোকগীতি টাইপের, গানটা শোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, ওরে আমি তোমার নাম লইয়া কান্দি শোনা বন্ধুরে। আর গানটা যদি অ্যাভেলেবল হয়
1: শোনাবেন,
0: নতুবা অপশন দিতে পারি দুটো?
1: হ্যাঁ অবশ্যই।
0: হ্যাঁ, তো অপশনটা দি, গানটা হলো এরকম, মঙ্গল দ্বীপে জেলে।
1: আপনার প্রথম গানখানি পেয়ে গেছি
0: তাই?
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
0: তো যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, সমাধি, বিশেষ করে আমার অবিনাশ ভাই, মিঠুন নামটা প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, মিঠুন চক্রবর্তী, সুমন মুহুরী, দেবজিৎ দাস, তারপর আমার অম্বালিকা ভট্টাচার্য, সুতপা ভট্টাচার্য, তারপর আমাদের সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, কাজল মালাকার, নাসির ভাই, আর যারা যারা রেডিও পাশে আছেন সবার জন্য রইল এই গানটা।
1: সবার জন্য আপনার পছন্দের গান, ভালো থাকবেন আপনিও।
0: শুভ কি বলবো,
1: শুভ দুপুর।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদি, আমি রাবেন টু চাকমা থেকে চাকমাকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আমার একটা গান শুনে দেবে?
0: হ্যাঁ, কি গান বলুন?
1: মা সিংহ রূপ ধরে আজ আগামী 10 তারিখ মহালয়ার লিপিভক্তে শুভ সূচনা আছে।
0: গানের লাইনটা আরেকবার বলুন, গানের লাইনটা বলুন আরেকবার।
1: মা কিঙ্ক রূপ ধরে আয়,
0: মা
1: কিঙ্ক রূপ ধরে আয়,
0: মা চিন্ময়ী রূপ ধরে আয়, এটা বোধ হয়।
1: হ্যাঁ, আজকে দিদি কাল একটা কথা রাখলাম। আমরা সবচেয়ে পছন্দ হল ফুল গাছ, রক্তজবা ফুল গাছ, শিউলি ফুল গাছ, আরো নারিকেল গাছ, আর আবার চেমরা গাছ। আমরা গাছে অনেক ব্যবহার করে আসছি, গাছটারে আমরা না জানে না বুঝে গাছটা অবহেলা করে আসছি। আমরা চারিপাশে যদি ফুল গাছ লাগাই অনেক সুন্দর লাগে আর কি।
0: সত্যি, আর ঘরের ভেতরেও তো অনেক গাছ লাগানো যায়। হ্যাঁ, যেগুলো আমাদের ঘরের ভেতরের বাতাসটাকে ঠান্ডা রাখে, আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, এরকমের তো অনেক গাছ আছে। সত্যি, ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন, ভালো থাকবেন, আবার কথা হবে।
1: নমস্কার।

0: ক্লিপের বিয়ে লেগেছে। আচ্ছা দেখছি আমি
1: এই গানটা, যদি না হয় ওই ওরকমই ধরনের আরেকটা গান আছে, এক পারদেশিয়া এলো কি যে জাদু টোনা করে গেল, এই গানটাও ওনার খুব মানে আনকমন, খুব কম শোনা যায়। ছোটবেলা খুব শুনতাম পুজো সংখ্যার গানে এই সময় এই গানগুলো শুনতাম মণ্ডপে।
0: ও ছুরি তোর না হচ্ছে না আপনার এই দুটো,
1: ওই গানটাও হবে কি, এক পারদেশিয়া এলো কি যে জাদু টোনা করে গেল,
0: একবার
1: এক পারদেশিয়া এলো কি যে জাদু টোনা করে গেল,
0: দেখছি আমি দেখছি,
1: কাছে এসে কাছে থেকে দূরে, এই এরকম একটা গান,
0: এক পারদেশি এলো,
1: হ্যাঁ এক পারদেশি আইলো,
0: না হচ্ছে না।
1: আচ্ছা তাহলে আমাকে আশা দিদি কণ্ঠে ফুলে গন্ধ নেই গানটা শুনিয়ে দেবেন,
0: দেখছি
1: ওটা নিশ্চয়ই হবে, ওটা একদম কম,
0: হ্যাঁ সেটা হবে।
1: হ্যাঁ ভালো থাকবেন, হ্যাঁ
0: কিন্তু আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কিছু কথা বলুন।
1: অনুষ্ঠান তো আমি শুনি, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, সমস্ত বন্ধুদের যে রিকোয়েস্টের গান সত্যি খুব মানে দারুণ, মন দিয়ে মানে খুব মানে মুগ্ধ হয়ে শুনি।
0: শ্রোতা বন্ধু, হ্যাঁ শ্রোতা বন্ধুদের গান যেহেতু শুনেন নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানের বিষয়টাও জেনেছেন।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ বলুন, আমাদের আজকে অনুষ্ঠানে কিন্তু কিছু কোনো একটা বিষয় নিয়ে কথা বলছি,
1: আচ্ছা
0: সেই ফুলে গন্ধ নিয়ে আপনি গান শুনতে চাইছেন, এরকমই কিছু একটা। হ্যাঁ আপনি অনুষ্ঠান প্রথম থেকে শুনছেন না, বুঝতে পারলাম।
1: না না প্রথম থেকে শুনছি না, না আমাদের এখানে না আমি অ্যাপেই তো শুনি,
0: হ্যাঁ
1: তো এবার অ্যাপে আমি শুনতে শুনতে ফোন করছি আর হচ্ছে না, কিন্তু আমাদের রেডিওটা
0: অ্যাপটা চলছে তো, অ্যাপ চলছে তো আমাদের, অ্যাপে শোনা যাচ্ছে আকাশবাণী কৈলাসহর।
1: হ্যাঁ অ্যাপে শুনছি কিন্তু একটাই যেহেতু মোবাইল এটাই আমি ফোন করছি, এটা আমি শুনতে পাচ্ছি না, আর এদিকে আমাদের পাওয়ার কাটও হয়ে যাচ্ছে।
0: ঠিক আছে, আমাদের অনুষ্ঠানের প্রথম থেকে যদি শুনে থাকেন তাহলে আমাদের অনুষ্ঠানের যে বিষয়টা ছিল সেটা শোনার কথা। তো ঠিক আছে, আমি আশা করব আগামী অনুষ্ঠানে, আগামী অনুষ্ঠানে অবশ্যই শুনে কথা বলবেন, কারণ আমাদের অনুষ্ঠান ভীষণ সুন্দরভাবে সাজানোর জন্যই কিছু কিছু জিনিস, কিছু কিছু টপিক রাখা হয়। যেমন আমাদের আজকের বিষয়টা ছিল ঘর সাজানো বা বাড়ি সাজানোতে গাছের ব্যবহার, গাছ কোথায় লাগালে কেমন লাগে, আমাদের কি গাছ পছন্দ, এগুলো নিয়ে কথা বলছিল।
1: টব লাগিয়েছি নানান রকমের ফুলের গাছ, আমার আছে গোলাপ গাছ আছে, গোলাপের নানান কালারের আছে, হলুদ লাল রানী কালার সাদা কালারেরও গোলাপ আছে আমার, তারপরে চন্দ্রমল্লিকার গাছ লাগিয়েছি, আমার সমস্ত মানে আমার ছাদ বাগানে নানান ধরনের গাছ আছে, আমি গাছ ভীষণ ভালোবাসি। আর আমার নিচে একটা বিশাল বড় উঠান আছে, সেই উঠানের মানে কিছুটা পাকা করেছি, কিছুটা মাটি রেখেছি, সেখানে আমি আমার কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ এগুলো লাগিয়েছি।
0: ভালো লাগলো শুনে, আপনি ফুলের গানটা শুনে নিন, ভালো ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ, আমি শুভ্রা ভট্টাচার্য কলকাতা টালিগঞ্জ থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। আর সামনে শারদীয়া উৎসবের আপনাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা জানালাম, আন্তরিক অভিনন্দন।
0: সেই শুভেচ্ছা আপনাকেও দিলাম।
1: হ্যাঁ, সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও আমি জানালাম। আর আমি গান শুনতে চাইছি আশা ভোঁসলের কণ্ঠে। একটা গান আছে না, ভীষণ আনকমন, আমি অন্যান্য স্টেশনে মানে এই গানটা অনুরোধ করেও পাইনি শুনতে, আপনাদের কাছে হবে নাকি জানি না।
0: হ্যাঁ, গানটা বলুন।
1: গানটা হলো উচ্ছ্বরিত তোর বিয়া লেগেছে রাঙা টুকটুক, বর এসে যে এসেছে রে।
0: হ্যাঁ, আরেকবার বলুন লাইনটা।
1: উচ্ছ্বরিত তোর বিয়া
0: ও
1: লেগেছে।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো
1: দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: বলুন কেমন আছেন?
1: আমার কথা ঠিকঠাক যাচ্ছে তো রেডিওতে?
0: একদম,
1: আপনি শুনতে পাচ্ছেন না?
0: শুনতে পাচ্ছি।
1: প্রথমে আপনাকে নমস্কার। আর এই মুহূর্তে যারা আমাদের এই আকাশবাণী কৈলাস আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে আমার অন্তরণ সব থেকে নমস্কার জানাই। আর গান তো যেহেতু গানের অনুষ্ঠান, আর আপনি অনুষ্ঠানে একটি বিষয় রাখেন, তাই হোক গানটাকে কেন্দ্র করে বা মুক্ত বিষয় নিয়ে যে আলোচনা করি তাকে তো আমাদের সবারই ভালো, ঠিক আছে?
0: একদম,
1: তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি, সেটি হচ্ছে আমাদের জানা। আর বিশেষ করে পশ্চিমবঙ্গের একজন দিদিভাই ফোন করেছেন, দিদিভাইকে আমি অনুরোধ করছি অনুষ্ঠানের মাধ্যমে, দিদিভাই আপনি হয়তো বা যখন অনুষ্ঠানে ফোন করবেন তখন আপনি অনুষ্ঠান শুনে বুঝিয়ে অনুষ্ঠানে ফোন করবেন। কারণ দেখুন, অনুষ্ঠানের বিষয়ে যদি কথা না বললেন তাতে অনুষ্ঠানের উৎস নষ্ট হয়ে যায়। আর আপনাদের কাছে আপনারা কোন না, কারণ দেখুন এরকম যদি বলে যায় প্রথম যদি এরকম হয়ে যায় তাহলে মনটা খারাপ হয়ে যায়। তো চাই আমরা আকাশবাণীতে আকাশবাণী বাদ নিতে চাই। আপনি ফোন করেছেন, আপনাকে আমরা স্বাগত জানাই, ঠিক না?
0: আপনি কি গান শুনবেন আজ বলুন?
1: মানে যাচাই করো শুভ জন্মদিন, তাই আজকে জায়গা দেবে প্রসেনজিৎকে আমি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর ওনার দীর্ঘায়ু কামনা করি, তিনি খুব ভালো একজন নায়ক। আর আজকের বিষয় রেখেছেন আপনার গাছ নিয়ে,
0: গাছ নিয়ে, এটাই যে গাছ কোথায় লাগালে ভালো লাগে, আমাদের ঘরের ভেতরেও কি ধরনের গাছ লাগানো যায়, এরকমই।
1: আমরা তো যারা হয়তো গ্রামাঞ্চলে বসবাস করছি, আমাদের তো চারপাশ গাছ রয়েছে, কিন্তু আমাদের বাড়িতে গাছ লাগাতে হলে মনে করুন আজকে বেল গাছ লাগাতে হবে, বেল গাছ আমরা ঈশানের দিক দিয়ে আমরা লাগাতে হবে একটু দূরে। তারপর নারিকেল গাছই লাগাতে চাই তাহলে মানে বাড়ি থেকে গড় থেকে একটু দূরে লাগাতে হবে, কারণ দেখুন কখনো কখনো নারিকেল কিন্তু জড়ে পড়ে যায়, তাতে কিন্তু আমাদের মারাত্মক বিপদ হতে পারে। বা বেল যখন গাছে ধরবে তখন বেলও কিন্তু পড়ে যায় জড়ে, যাতে যেই মানে যেই গাছগুলো লাগালে উপরের যে ফলগুলো নিচে পড়ে যায় জড়ে যায় সেই গাছগুলো যাতে আমরা দূরে লাগাতে পারি। এবং বাড়ির ডিজিটাল পার্সন নিম গাছ বা লেবু বা বিভিন্ন রয়েছে ঔষধি গুণের গাছ, এই গাছগুলো আমরা আমাদের বাড়িতে লাগাতে পারি, সাজিয়ে রাখতে পারি, ঠিক না? আর যাই হোক, আর যাদেরকে নিয়ে গান শুনবো, অভিনাশ তেলি, তারপর অনুববাবু, তারপর রয়েছেন আমার আশাপুরদা, আর জহরদা, আর এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে, আর সবাইকে অনুরোধ করছি যাতে অনুষ্ঠান শুনতে হবে, অনুষ্ঠান করুন, কথা বলবো। যাই হোক, ভালো থাকবেন,
0: ভালো থাকবেন, আপনিও কথা হবে আবার পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি, আর ট্রাই করছি, লাগছে না। যাই হোক, আমি সফল হয়ে গেলাম, ফোনটা লেগে গেল, ভালো লাগছে। তো আগে গানের কথাটা বলে ফেলি দিদি।
0: হ্যাঁ বলুন।
1: বিখ্যাত একখানা ছবি 1979 রিলিজ হয়েছিল, ছবির নাম পহরি। আশাজির বিখ্যাত একখানা গান জাফনা জাফরানি রং আকাশে, আর গানটির রূপ দিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ গীতিকার মুকুল দত্ত, আর সর্বকালের শ্রেষ্ঠ সুরকার স্বপন জগমোহন সুর দিয়ে সাজিয়ে।
0: আচ্ছা,
1: আর খুব খারাপ লাগে দিদি ভাই, কিছু কিছু শ্রোতা বন্ধু অনুষ্ঠান কখনোই শুনেন না, বোঝা যায় কখনোই শুনেন না, আজকে এই বাহানা কালকে ওই বাহানা। তো এভাবে অংশগ্রহণ করার কোনো মানেই হয় না, বরং যারা অনুষ্ঠান শুনে অংশগ্রহণ করে ওদেরকে সুযোগ দেওয়া দরকার। আমার এক দিদি ভাই কলকাতার, উনিও প্রায় দিনই, একদিন তো সুরের বেলাতে উনি হিন্দি গান অনুরোধ করলেন, কিন্তু যখন জিজ্ঞেস করা হলো যে অনুষ্ঠান শোনা হয়, হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান শুনি।
0: হ্যাঁ, সেই কথাগুলো, হ্যাঁ সেই কথাগুলো,
1: এখন তো আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে।
0: হ্যাঁ, সেই কথাগুলো আমি অনুষ্ঠানে বলে দিয়েছি,
1: শুনুন,
0: বলে দিয়েছি,
1: আর আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, আমাদেরই ভালো লাগছে। আপনারা কলকাতা থেকে কৈলাস শহরে অংশগ্রহণ করছেন, আমাদের খুব ভালো লাগছে, কিন্তু অনুষ্ঠানটা শুনবেন।
0: সেটাই, শুধু নাম শোনার জন্য, নাম বলার জন্য অনুষ্ঠানে ফোন করার কোনো মানে হয় না। তো ঠিক আছে, আমাদের আজকের বিষয়টা নিয়ে কথা বলুন।
1: পুরনো শ্রোতা রয়েছে একজন,
0: তো আমাদের
1: বুঝে গেছেন, আপনিও আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো সব সময় আপনি কোনোদিন, যতদিনই আমি আপনি জিজ্ঞেস করেছেন, উনার মুখ দিয়ে কিছু বেরিয়েছে যে আজকের বিষয় নিয়ে কিছু বলুন, এর নাম প্রচারের জন্য ফোন করে, কোনো মানে নাই, তখন অনুষ্ঠান শুনবে না কিছু না, আর শুধু নাম নাম নাম। তো আমি অনুরোধ করব যে আপনারা অনুষ্ঠানটা শুনবেন, এত সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন সুরের বেলা, আর আপনারা শুনবেন না, তাহলে তো এই সাজানোর কোনো মানেই হয় না, তাই না?
0: আপনি বলুন এবারে আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে।
1: তো দিদি, আজকে তো আপনি রেখেছেন গাছ নিয়ে কিছু বলার জন্য।
0: বলেছিলাম, হ্যাঁ, কোথায় কি ধরনের
1: গাছ লাগালে ভালো হয়। তো বাড়িতে ফুল গাছ তো বাড়ির সৌন্দর্যই বেড়ে যায়, ঠিক আছে, আর বাড়ির যে বাউন্ডারি রয়েছে সেখানে যদি একটু বড় গাছ লাগানো হয়, যেমন আমাদের, আমার বাড়িতেই রয়েছে নারকেল গাছ রয়েছে, আপনার কাঁঠাল গাছ রয়েছে, আর

0: আপনার আম গাছ রয়েছে। তো আসলে দিদি, গাছ ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, তাই না?
1: একদম ঠিক।
0: কারণ গাছ অক্সিজেন আমাদেরকে দিচ্ছে বলেই আমরা বেঁচে আছি। আর ওদের এই যে গাছ কিন্তু কমে যাওয়া মানে আমাদের বিপদ।
1: বাড়িতে লাগানোর চেষ্টা করি, তো তার মধ্যেও কিন্তু কিছু ক্যাটাগরি থাকে। কিছু গাছ ঘরের ভেতরে লাগানো যায়, কিছু গাছ বাইরে লাগানো যায়, কিছু বাড়ির আঙিনায়, কিছু বাউন্ডারিতে। বিভিন্ন ক্যাটাগরির গাছ বিভিন্ন জায়গায় লাগানো যায়। সেটাই বলছিলাম, কোন গাছগুলো কোন জায়গায় লাগালে সুন্দর লাগে, বাড়ির শোভা বর্ধন করে।
0: আমাদের বাড়িতে দিদি, আমাদের উঠানের সাইডে ফুল গাছ রয়েছে।
1: হ্যাঁ, ভীষণ ভালো। আর আজকালকার দিনে তো মাটি একটু এত সহজলভ্য না, শহরাঞ্চলে তো মাটি পাওয়াই যায় না, যতটুকু জায়গা ততটুকুতেই ঘর থাকে। সেক্ষেত্রে কিন্তু অনেক গাছপ্রেমী আছেন যারা বারান্দায় ঘরে টবের মধ্যে গাছ লাগান। হ্যাঁ, এদেরকে অনেক ধন্যবাদ, ভালো লাগে।
0: আর দিদি, বাইরের লোকরা এসেও আমাদের গাছ থেকে ফুল নিয়ে যায়, তো ভীষণ ভালো লাগে। কারণ আমরা ফুল গাছ লাগিয়েছি আর এই ফুল ঠাকুরের চরণে মানে
1: নিবেদন করা যাচ্ছে, যার মাধ্যমেই হোক সেটা যাচ্ছে ঠাকুরের চরণে। তো ভালো লাগলো কথা শুনে। কথা হবে আবারও, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
0: নমস্কার,
1: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি কোয়াই রামচন্দ্র অখিল দেব বলছিলাম।
0: হ্যাঁ বলুন, কি গান শোনাবো?
1: আমি আজকে গান শুনবো, গানটা কি এরকম, আদরের বৌমা আমার ভালো ভালো রান্না করেছে, অম্বলেতে গুড়া লঙ্কা, তারপর পায়েছে নুন।
0: আর আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে
1: সাউন্ডটা একটু বাড়াই দিলে ভালো হয়।
0: হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে কিছু বলুন।
1: বিষয় আপনার শুনছি, আমি আশু বাবা বলছে, অনুপ কুমার ভট্টাচার্য বলছে, বাড়ি নিয়ে এত বাড়ি মিলে কিভাবে সৌন্দর্য রক্ষা করুন যে বা কি হয়। হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমার বাড়িতে আপনার আম আছে, কাঁঠাল আছে, জাম আছে, কামরাঙ্গা আছে, বয়াম আছে, আর
0: এইগুলো বাড়ির কোন জায়গায়? এইগুলো তো অনেক বড় বড় আকারের গাছ হয়, আম, জাম, কাঁঠাল, কামরাঙা, এগুলো তো অনেক বড় আকারের গাছ হয়, এগুলো বাড়ির কোন জায়গায় লাগালে মানে সুন্দর লাগে? বা
1: উদাহরণের মধ্যে আপনার গাঁদা ফুল আছে, জবা আছে, তিন রকমের জবা আছে।
0: আচ্ছা, আর বড় গাছগুলো কোথায় লাগান? বড় গাছগুলো কোথায় লাগিয়েছেন?
1: বড় গাছগুলো বাউন্ডের কিনার দিয়ে।
0: আচ্ছা, তো ভালো লাগলো কথা শুনে। হ্যাঁ, পছন্দের গান
1: গাছগুলো খারাপ হয়ে দেবো, কিন্তু একটা হাইউ রাখতে হইব আবার।
0: আচ্ছা, তো পছন্দের গান
1: বাণিজ্য ঘাটই বলছি।
0: ভালো লাগলো, এরকমই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে যাবেন। পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো হ্যালো, সুরের ভেলা থেকে বলছি, কে বলছিলেন আপনি?
1: নমস্কার দিদি, আমি বিশ্বকা দাস বলছি, পর্যটনগর থেকে।
0: আচ্ছা, তো আমাদের অনুষ্ঠানে কি গান শোনাবো?
1: আমি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত গান শুনবো,
0: কোন গান?
1: দাঁড়াও আমার আখির আগে, ওই গানটি
0: দাঁড়াও
1: শুনবো।
0: আমার আখিরও আগে, দেখছি। আর আমাদের যে অনুষ্ঠানের বিষয় সেটা নিয়ে বলো। হ্যাঁ, আমি ভালো আছি। আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে কিছু বলো।
1: আমি ফুল গাছ লাগাতে ভালোবাসি, আর আমাদের বাড়িতে সব বাড়ি আছে, তো আমার বাবু ভাই লাগায়, আমি ফুল গাছ লাগাতে ভালোবাসি।
0: ফুল গাছ ভালোবাসো?
1: হ্যাঁ,
0: আচ্ছা, আর ঘরের ভেতরে কোনো গাছ লাগাতে ভালো লাগে? ছোট ছোট অনেক গাছ, টেবিল, ঘরের কোণা সাজানোর জন্য।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো হ্যালো, সুরের ভেলা থেকে বলছি, কে বলছিলেন আপনি?
1: নমস্কার দিদি, আমি বিশাখা দাস বলছি, পর্যটনগর থেকে।
0: আচ্ছা, তো আমাদের অনুষ্ঠানে কি গান শোনাবো?
1: আমি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত গান শুনবো।
0: কোন গান?
1: দাঁড়াও আমার আখিরো আগে।
0: দাঁড়াও আমার আখিরো আগে, দেখছি। আর আমাদের যে অনুষ্ঠানের বিষয় সেটা নিয়ে বলো। হ্যাঁ, আমি ভালো আছি। আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে কিছু বলো।
1: আমি ফুল গাছ লাগাতে ভালোবাসি, আর আমাদের বাড়িতে সব বাড়ি আছে, তো আমার বাবু ভাই লাগায়, আমি ফুল গাছ লাগাতে ভালোবাসি।
0: ফুল গাছ ভালোবাসো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আর ঘরের ভেতরে কোনো গাছ লাগাতে ভালো লাগে? ছোট ছোট অনেক গাছ, টেবিল, ঘরের কোণা সাজানোর জন্য।

খুব সুন্দর এখানে রবীন্দ্রসঙ্গীত আমাদের সুরের ভেলার শেষ গান ছিল আজ। তো শ্রোতা বন্ধু, যে কথা বলছিলাম আমরা গাছের, বাড়িঘর সাজাতে গাছের সৌন্দর্য, হ্যাঁ অনেক গাছ আমরা বাড়িতে লাগাই, বাড়ির ঘরের ভেতরে লাগাই, যেমন আমরা মানি প্ল্যান্ট, তারপর কিছু আছে কি ছোট ধরনের এক ধরনের বাঁশ আছে যেগুলো আমরা ঘরের ভেতরেই লাগাই, আমরা স্নেক প্ল্যান্ট এগুলো ঘরের ভেতরে লাগাতে পারি কারণ ঘরের বাতাস ঠান্ডা রাখে, ভীষণ গরমে সেগুলো আমাদের অনেক আরামদায়ক হয়। আর অক্সিজেনের কথা তো বলে লাভ নেই, আমরা অনেক বেশি অক্সিজেন ঘরের ভেতরের সেই গাছগুলো থেকে অল্প আলোতেই সেগুলো হয় আমরা লাগাতে পারি। তাছাড়া বারান্দায় কিন্তু আমরা আরও অনেক সুন্দর সুন্দর গাছ যেগুলো মোটামুটি একটু রোদ আলো ছায়া দুটো মিলিয়ে লাগানো যায়, যেগুলো বাঁচে গাছগুলো, অল্প জলেও বাঁচে, সেগুলোর মধ্যে কিন্তু বাগানবিলাস পড়ে। তাছাড়া জুঁই ফুল, ছোটো ছোটো বেলি ফুল, এগুলোও কিন্তু বারান্দায় লাগানো যায়। বাড়ির আঙিনায় হ্যাঁ গাঁদা ফুলও তো অবশ্যই লাগানো যায়, বাড়ির আঙিনায় কিন্তু সেগুলো একটু বড় ধরনের গাছ বা গুল্ম জাতীয় গাছ। আর বাড়ির চারপাশে কিন্তু আমরা একটু বড় আকারের গাছ লাগাতে পারি, স্থলপদ্ম, জবা, কাঁঠাল এগুলো। তো শ্রোতা বন্ধু, অবশ্যই আশা করব আগামী অনুষ্ঠানে আপনারা শুনে তারপর ফোন করবেন আর আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে অবশ্যই অংশগ্রহণ করবেন। ভালো থাকবেন, কথা হবে আবারও। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন লোকগীতি রবীন্দ্রসঙ্গীত, 12:30 একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে ককবরুক গান, 1:40। দুটোই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 2:30।

আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। তিনটি আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিকেল 3:10 আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধ্যে ছটায় ঘর গৃহস্থির আসর। 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠানও রিলে করে শোনানো হবে। 7:35 আমাদের আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনতে পাবেন রাগ প্রধান গান। 8:30 মিক্স মেলোডিস। 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। লোকগীতি 9:15। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 নজরুল গীতি 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ হিন্দিতে রিলে করে শোনানো হবে। 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

0: অংশুমান রায়ের কণ্ঠে শুনছেন লোকগীতি।
1: তাহলে শুনুন মহাশয়, কথা কত রকম হয়, কথা কত রকম হয়।

অংশুমান রায়ের কণ্ঠে শুনলেন লোকগীতি। বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতির অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশ পানি কৈলাসহর, এবারেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং শ্যামলী দাশ।

রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। এবারের শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং শ্যামলী দাস।

শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। চিত্রমালা যে পর্যন্তই আকাশবাণী কৈলাসহর। এবারই আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: অ্যাভারেজ ফুয়েল ইকোনমি নীতির বিজ্ঞপ্তি জারি করেছে। গুজরাটের আনন্দে আহমেদাবাদ ভদোদরা এক্সপ্রেসওয়েতে একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে দুর্গাপুজো উদযাপন নিরাপদ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ সুনিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সেদেশের সরকার জানিয়েছে। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 9টি সোনা, 21টি রূপো এবং 27টি ব্রোঞ্জ সহ মোট 55টি পদক পেয়েছে। আসি বিস্তারিত খবরে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাতারের বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বাণিজ্য ও বিনিয়োগের অংশীদারিত্ব আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। দোহায় কাতারের বাণিজ্য অ্যাসোসিয়েশনের এক বৈঠকে তিনি ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি, ক্রমবর্ধমান বিনিয়োগ এবং 2025-26 অর্থবর্ষে 94.5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেকর্ড প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কথা তুলে ধরেন। এর আগে অর্থমন্ত্রী কাতারের বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর আহমেদ বিন মোহাম্মদ আল সাইদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে পরিকাঠামো, খাদ্য নিরাপত্তা, ওষুধ শিল্প, পেট্রোকেমিক্যাল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং স্টার্ট আপ ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ভারত ও কাতার সহ উপসাগরীয় দেশগুলির মধ্যে স্বাভাবিক বাণিজ্য যোগাযোগ পুনঃস্থাপনের গুরুত্বের উপর জোর দেন শ্রীমতী সীতারামন। হরমুজ প্রণালী দিয়ে অবাধ সামুদ্রিক চলাচল ও বাণিজ্য নিশ্চিত করার উপরেও তিনি গুরুত্ব আরোপ করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে জোরালো গতি লাভ করেছে। আমেরিকার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফ্যাকচারার্স আয়োজিত এক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে মন্ত্রী ভারতের বিস্তৃত শিল্পক্ষেত্র এবং দক্ষ কর্মীদের বিষয়টি তুলে ধরেন। তিনি মার্কিন শিল্প সংস্থাগুলিকে ভারতে তাদের উপস্থিতি জোরদার করা, দেশের ক্ষুদ্র মাঝারি শিল্পগুলির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা এবং উন্নত উৎপাদন শিল্পে যৌথ বিনিয়োগের সুযোগ খুঁজে নেওয়ার আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ এবং আগামীকাল উইসকনসিনের মিলৌকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিডের আমন্ত্রণে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সফরকালে শ্রী গোয়েল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার বিষয়ে আমেরিকার বাণিজ্য মন্ত্রীর সঙ্গে মত বিনিময় করবেন। G20 বৈঠকে সদস্য দেশগুলির সঙ্গে ভারত নিয়ম মাফিক স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং মুক্ত বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা আরো মজবুত করার বিষয়ে আলোচনা করবে। আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে বিশ্ব বাণিজ্য সংগঠন। বরিষ্ঠ বিজেপি নেতা, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, একটি স্বচ্ছ ভোটার তালিকা গণতন্ত্রের প্রাণ। নতুন দিল্লিতে আর সাংবাদিকদের তিনি বলেন, ভোটার তালিকায় ভুল বা অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত থাকলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে। নির্বাচনী অনিয়ম সংক্রান্ত বিরোধী দলগুলির অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেয় এবং যোগ্য নাগরিকরাই যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকেন তা নিশ্চিত করার কারো কোনো আপত্তি থাকা উচিত নয়।
1: আর ভোটার লিস্ট মে গলত নাম জুড়ে তো লোকতন্ত্র হি মর জায়েগা। আপকো কি আপত্তি আগর কোই ইস দুনিয়া মে হাই নি উসকা নাম ভোটার লিস্ট সে কাট দিয়া যায়। কহিন ডুপ্লিকেশন হে গাঁও মে ভি নাম, শহর মে ভি নাম, আগর

0: नाम एक जगह कट जाए तो आपको दिक्कत क्या है? कोई देश का नागरिक ही नहीं है तो उसका नाम वोटर लिस्ट में क्यों जोड़ना चाहिए? पवित्र लोकतंत्र के लिए वोटर लिस्ट शुद्ध होना ही चाहिए।
1: সরকার যাত্রীবাহী যানবাহনের জন্য নতুন কর্পোরেট অ্যাভারেজ ফুয়েল ইকোনমি নীতির বিজ্ঞপ্তি জারি করেছে। 2027 সালের 1 এপ্রিল থেকে বর্তমান ক্যাফে নীতির বদলে নতুন নিয়মাবলী কার্যকর হয়ে 2032 সালের 31 মার্চ পর্যন্ত বহাল থাকবে। ভারতে বিক্রয়ের উদ্দেশ্যে নির্মিত বা আমদানি করা নতুন সব যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আগামীকাল শতবর্ষে পা রাখছে। 1926 সালে 1 অক্টোবর থেকে এক পরামর্শদাতা গোষ্ঠী হিসেবে ইউপিএসসির পথ চলা শুরু। স্বাধীন ভারতে যা এক সাংবিধানিক গোষ্ঠীতে পরিণত করা হয়। 1950-51 বর্ষে 42,427 সরকারি পদের জন্য আবেদন গ্রহণ থেকে বর্তমানে 2022-23 বর্ষে যা পৌঁছেছে 45 লক্ষেরও বেশি। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান এই দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আজ প্রথম পর্বে জল জীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী বাংলা সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গুজরাটের আনন্দে আহমেদাবাদে ভাদোদরা এক্সপ্রেসওয়েতে একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন যাত্রী নিহত হয়েছেন, আহত আরও 5 জন। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে 30-40 জন যাত্রী ছিলেন বলে অনুমান। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাঞ্জাব পুলিশ অমৃতসরে গতকাল দুটি পৃথক অভিযানে এক দম্পতি সহ 8 জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে তাদের কাছ থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, পিস্তল, তাজা কার্তুজ এবং বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয়। জম্মু কাশ্মীরের বাদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সন্ধ্যায় লস্কর-ই তৈয়বার এক কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে। নিহত ফৌজি মুসা ওই জঙ্গি সংগঠনের একজন শীর্ষ কমান্ডার। সমাজ মাধ্যমের এক পোস্টে সেনাবাহিনী চিনার কোর্ট জানিয়েছে, বদগাঁওয়ের ইউজ মার্গের কাছে কোড়াগে সেনাবাহিনী পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অপারেশন কোড়াক নামে অভিযান চালায়। জম্মু কাশ্মীরের একাধিক হামলায় জড়িত মুসা এতদিন পলাতক ছিল। কংগ্রেস অঞ্চল, ভাষা ও জাতির ভিত্তিতে দেশের জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। হিন্দু দেবদেবী সম্পর্কে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন, কংগ্রেস হিন্দুদের উত্তর ও দক্ষিণে ভাগ করার চেষ্টা করছে।
2: अब भगवानों को विभाजित करने की सीमा तक आ गए हैं। मुझे लगता है यह भारत में राजनीति करने के सबसे निकृष्टतम उदाहरणों में से एक है। इसलिए मैं कांग्रेस पार्टी के लिए कहना चाहूंगा कि अंग्रेजों ने हमको बांटा, फिर भी अपने देश की खातिर इन्होंने हर परिवेश को बांटा कुर्सी के उद्देश्य की खातिर।
1: বাংলাদেশ সরকার দুর্গাপুজো উদযাপনে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে সেদেশের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। আসন্ন দুর্গাপুজো যাতে শান্তিপূর্ণ, আনন্দময় ও নিরাপদে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে ওই দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসবটি যেন নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে পালিত হয় তা নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 9টি সোনা, 21টি রূপো এবং 27টি ব্রোঞ্জ সহ মোট 55টি পদক পেয়েছে। জাপানের আইচি নাগায় আজ ট্রাম্প মিক্সড টিম শুটিংয়ে সোনা জিতেছে ভারতের নিরু ধান্দা ও কিয়ানান চেনাই। অন্যদিকে ভারতের সাহিল যাদব ও চিকিতা পানিপার্থীর কম্পাউন্ড মিক্স আর্চারি দল ফাইনালে শুট অফে কোরিয়াকে হারিয়ে সোনা জিতেছে। এর আগে ফাইনালে চীনকে 238-234 ব্যবধানে হারিয়ে ভারতের মহিলা কম্পাউন্ড আর্চারি দলও সোনা জয় করে। অন্যদিকে বক্সিংয়ে ভারতের প্রিয়া ঘাঙ্গাস 60 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2026 এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় মহিলা তীরন্দাজ দলকে অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া

0: মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এশিয়ান গেমসে কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জয়ের জন্য সাহির রাজেশ যাদব এবং চিকিতা তানিপাত্রীকে অভিনন্দন জানান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাতারে বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বাণিজ্য বিনিয়োগের অংশীদারিত্ব আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে জোরালো গতি লাভ করেছে। খবর এখনকার মতো শেষ হলে এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন ককবরুক গান।

আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সানাই বাঁধন শিল্পী ওস্তাদ বিসমিল্লা খান, রাগ তোড়ি।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সেতার সানাই বাদন শুনলেন, শিল্পী ছিলেন ওস্তাদ বিসমিল্লা খান। আকাশবাণী কৈলাসহর, এবারে আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কৈলাসহর, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের সান্ধ্যকালীন অনুষ্ঠান সূচি সম্পর্কে। সন্ধ্যে 6টায় শুনবেন খর গৃহস্থী অনুষ্ঠান, 7টায় আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে গগবড়গ অনুষ্ঠান, 7টা বেজে 35 মিনিটে

পর্যায়ক্রমে প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং পরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান শুনবেন রাত 8:10, 8:30 মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস, 9:00 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, 9:15 লোকগীতি, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে নজরুলগীতি, 10:10, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 10:30 পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে এবং 10:35 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

0: নমস্কার দাদা।
1: নমস্কার,
0: আপনার নামটা হল?
1: আমার নাম মানিকনাথ।
0: আচ্ছা, আর আপনার বাসার জায়গাটার নাম?
1: রাজনগর।
0: রাজনগর। আপনি কতদিন ধরে আমরা এই কৃষির সঙ্গে যুক্ত আছেন?
1: আমি তো আসলে ছোটবেলাতে এই কৃষির সঙ্গে যুক্ত।
0: ছোট থেকে? আচ্ছা, মানে আপনারা ধরুন বাপ দাদার থেকেই চলছে?
1: আমরা একদম পূর্বজনই অর্থে গিয়েই চলে।
0: তো মোটামুটি জায়গার পরিমাণ কিরকম আছে?
1: আমার সাতখানি মতো জায়গা আছে।
0: সাতখানি? তো পুরাটাই বাস্তু না?
1: না, ধান খেতির জায়গা আছে পাঁচখানের মতো, দুইখানের মতো আছে সবজি খেত।
0: আচ্ছা, তো অক্ষণে যে আমরা মৌসুম চলে, এই মৌসুমে আপনি কিতা লাগাইছেন বা কিতা লাগাইবা মনস্থ করছেন?
1: ধান খেতের মধ্যে তো আউশ খেত আমি দুইখানের মতো করি।
0: আচ্ছা,
1: এটা হাইব্রিড, ওই ব্লক থেকে আমরা দেয়
0: এসআরআই, যেটা
1: এসআরআই।

0: সিস্টেমে করি।
1: আচ্ছা,
0: এই দানটা এলো, নাম হইল হাসু কুচু।
1: বাহ,
0: নতুন গত বছর থেকে দিছে, খুব ভালো ফলো নাই।
1: আর এই খাইতে কিরকম?
0: খাইতেও খুব ভালো।
1: আচ্ছা, কারণ আমরা এত অঞ্চলের প্রত্যেকে কিন্তু আমরা ইয়ের লগে স্বর্ণমসুরির লগে খুব পরিচিত।
0: এটা তো আঙুন, আর এটা হইল আউস।
1: আচ্ছা, তো এটা আপনি করুন, এটার লেগে কিন্তু আপনি জমি টমি রেডি করিলেছেন?
0: না, জমি টমি রেডি না, অক্ষণ তো দান বাইরেই আছে।
1: আচ্ছা, বাইরেই দিতেছে কি অক্ষণে? একদম অক্ষণ যে অক্ষণে আপনি কিতা কিতা ফলন করছেন?
0: অক্ষণ তো আমার দান আছে দুইখানি, এরপরে শশা আছে, ধরো খাওয়ার মতো রামাইশ আছে খাওয়ার মতো।
1: আচ্ছা, তো আপনার কাছ থেকে শুনি যে রামাইশ এবং শশা দুইটাই দুইটাই খুব অর্থকরী ফসল, কারণ শশাটা বাজারে প্রচন্ড চাহিদা, আর রামাইশ যেটা এটাও মানুষ খুব পছন্দ করে। তো রামাইশের কথাটা আগে শুনি, যে আমরা যদি রামাইশ করতে যাই প্রথম অবস্থায় আমরা জমিটারে কিরকম তৈরি করব?
0: আমরা তো আল চাষ মেশিন দিয়ে কমসে কম চার থেকে পাঁচটা চা দিতে লাগবো। তখন আমরা একটা লো বানাবো, বেড যেটা কয় লো বানাইবো, ড্রেনটা উঠাইয়া এটার মধ্যে সার, গোবর, জৈব সার, ডিএপি, এরপরে মহা শক্তি ওইটি দিয়া ওই মাটিটারে ঘুরমু, দুই সাইড থেকে উঠাইয়া ঘুরমু। এরপরে দুই হাত দূরত্ব জাল লাগাইমু, তিনটার থেকে চারটা বীজ দিমু। আমরা রাখবো কিন্তু দুইটা, চারটা দিই যদি কোনো কারণ মিস করে দুইটা রাখি। তারপরে তো আমরা এই নেট, তখন তো নেট ব্যবহার করি আমরা, আমরা কিন্তু এখন আর বাসটা কম ব্যবহার করি।
1: নেটের একটা ধারণা, আগে যেমন আমরা নেটটা মাছের পুকুরের কিনার দিয়া দিয়া রাখতাম যাতে মাছ জলাইলে বাইরে না যায়,
0: ওই নেটটা না, এটা কিন্তু ফাঁকা ফাঁকা,
1: ওই যে বড় বড় ফুকা ফুকা অনেকটা আপনার ব্যাডমিন্টনের পর্দা যে টানানো
0: ওই রকম।
1: আচ্ছা, এই ব্যাটটা আপনার কেমনে ব্যবহার হয়? আমি তো এটা
0: এটি দেখেন, একটা আছে আটাত, আমরা মধ্যে কাটি এটারে।
1: আচ্ছা,
0: কাটলে দুইটা বাঘ হইলে মনে করেন ষাটাত লম্বা থাকে, এর নিচে কিন্তু পাওয়া যায় না মার্কেটে
1: না।
0: তখন প্রথম আটাত দূরে দূরে একটা করে বাঁশ গাড়তে লাগবো, উপরে আর একটা বাঁশ বাঁধতে লাগবো, ওই বাঁশের মধ্যে নেটটা ঢুকাইতে লাগবো, ঢুকাইয়া নিজদিকে যে আমার জায়গাটা আছে এদিকে আর একটা বাঁশ দিতে লাগবো, দিয়া ওই আটা দূরে দূরে খালি উপরে আর নিচে বান থাকবো, আর নেটটা একদম ফুল টানাই থাকবো। তখন যখন লোটটা গজাইব তখনই কিন্তু এর দেওয়া যেমন হাত দিয়া দরিয়া দরিয়া
1: একদম,
0: আর এই বিচার সাইডে আমরা এমন একটা দামন লাগে না, বড় হইলে খালি ওষুধ দেবন লাগে, এমনিতে গাছ উঠে যায়।
1: আচ্ছা, এটার ক্ষেত্রে আপনার লু তুলবানি রামাইশের ক্ষেত্রে
0: লু তো উঠাইতে লাগবো,
1: কারণ বৃষ্টির মৌসুম। লু তুললা প্রত্যেকটা লুতে আপনার কত কয়টা মানে গাছের যে বীজ পুতন যে কতটা হইব?
0: কতটা বলতে এটা বিস্তারিত সবটি সমান না, দুই হাত দূরে দূরে একটা এই জার বানাইতে লাগবো।
1: আচ্ছা,
0: ওই জারে বীজ লাগাইতে লাগবো,
1: ওই জারের মধ্যে বীজটা দিতে হইব। তো এবার আমি যদি আপনার এই ধরুন দেড় মাস থেকে তো অলরেডি রামাইশের ইয়াই যায় ফুল বা কটিয়ায় পরে, তো এই যে দেড় মাসের মধ্যে আমার তো গাছে কি যত্ন আত্তি করতে লাগবো নি না?
0: যত্ন আত্তি করতে লাগবো
1: কিরকম ভাবে?
0: যদি আপনি পলিথিন ব্যবহার না করেন
1: নিচে,
0: নিচে যদি পলিথিন কেউ কেউ ব্যবহার করে, কেউ কেউ করে
1: না,
0: মনে করেন আমি করি অন্যরা করে না, তখন কিন্তু এটা চাষা মানে কোদাল দিয়ে চাষা দিতে লাগবো, ঘাস গুলারে মাইরা রাখতে লাগবো,
1: মানে ঘাস বাসাই দিতেই,
0: বাসাই দিতেই লাগবো,
1: এছাড়া কোনো গতি নেই। তো যদি আপনার তেলে এক মাসের মধ্যে দুইবার দিতে লাগবো নি বাসাই না একবারই,
0: যদি মানে পলিথিন থাকলে তো আর এটা দরকারই নাই
1: না,
0: তবে মাসে দুইবার দিতে লাগবো, বৃষ্টি যদি বেশি পরিমাণ থাকে তাহলে তিনবারও দিতে লাগবো,
1: ইয়ে
0: বাসাই
1: বাসাই, আর নাইলে এতটার দরকারই হয় না।
0: না,
1: তো গেল বাসাইয়ের একটা পর্ব, আর এরপরে হইলো আর সার দিতে লাগবো নি পয়লা সারের পরে?
0: যদি পলিথিন দিয়া যেটা আমরা করি এটার মধ্যে তো একলগে আমরা সার দিয়া দিলি,
1: আচ্ছা
0: আর দেমন লাগে না, পরে তো খালি ঔষধ ব্যবহার করি,
1: আচ্ছা
0: পোকার ঔষধ। আর যদি আমরা মনে করি যারা ব্যবহার করে না তারা কিন্তু সার দিতে লাগবে,
1: আবার
0: সার দিতে লাগবে,
1: তাহলে তো পলিথিন একটু কষ্ট করে পলিথিন দেওয়াই ভালো।
0: পলিথিন ভালো, আমি তো নিজেও পলিথিন দিয়া করি।

0: পলিথিন ব্যবহার আমি নিজেও করি,
1: কারণ হচ্ছে পলিথিনটা দিলে যেহেতু আমার ঘাস বাসাই থেকে আমি বাচ্চা গেলাম,
0: অনেক টাকা বাঁচে। এরপরে যে শ্রমিক মিলে না, কাজের মানুষ মিলে না,
1: না তো সেই ক্ষেত্রে তো অনেকটা উপকারী,
0: অনেক উপকারী। এরপরে সবজিটা ফলন দেখতেও সুন্দর,
1: কারণ এটা তো আর কোনো ইয়ে লাগতেছে না আপনার,
0: ঘাস টাস কিছু নাই, খুব ফ্রেশ ভাবে থাকে।
1: তো আমরা শুনলাম আপনার কাছ থেকে যে আমরা নিড়ানির পর্বটা কয়বার দিতে লাগে, বা এখানে যদি আমরা পলিথিন ব্যবহার করি তাহলে কিরকম ভাবে আমরা উপকার পাই, অক্ষণ কইবা যে রামাইশের মধ্যে কিরকম রূপ পোকা, মানে গাছের শুরু থেকে শুরু
0: রূপ পোকা প্রচুর। সবসময় ওষুধ সবসময় ব্যবহার করতে লাগে, সপ্তাহে একদিন তো করতেই লাগবে। আবার যদি কোনো কারণ বসতে আজকে আমি মনে করেন আমি ওষুধ দিচ্ছি ভোরে সকাল বা বিকালে ওষুধ দিতে লাগে, দুই তিন ঘন্টার মধ্যে বৃষ্টি গেছে, তে কিন্তু এই ওষুধের কোনো অ্যাকশন থাকতো না, পরের দিন আবার স্প্রে করতে লাগবে।
1: তার মানে ওষুধটা মানে ইয়ে করাটা
0: কমসে কম 24 ঘন্টা থাকতে লাগবে।
1: আচ্ছা,
0: তখন আর বৃষ্টি হইলো কিছু
1: না। আমি কইতেছি যেমন প্রথম যখন লতাটা ফুটি দিল, বীজটা ফুটি দিল, লতাইয়া গাছে উঠলো, তখনও কি পোকা আক্রমণ করতে পারে? করে,
0: এটা এক ধরনের মাছি আছে।
1: আচ্ছা,
0: এটি কিন্তু চোখে দেখা যায় না, পাতাগুলার সাদা খোলায়, তখন এটার ওষুধ দেওয়ান লাগে, দিলে আর এই মাছিগুলাই ক্ষতি করতে পারে না। কেউ কেউ আছে পাতা সাদাই গেছে, যেখান থেকে বীজ আনবো কইব তোমার যেটা বীজ দিছো এটা বালা না, আসলে এটা না, এটা এক ধরনের, এটা খুব কখলে দেখুন যায় পাতার নিচ দিকে সাদা কালারের, এটা এটার মাছি কয়। তো ওই তখন থেকেই ওষুধ প্রয়োগ করতে লাগবে। আবার কিন্তু এই ওষুধটা গাছ যখন বড়ই দিব এই বলাই কিন্তু আর এই মাছিগুলো ধরতে পারতাম।
1: তো প্রথম অবস্থায় একবার গেল মাছি কইতে গেলে এটা না নি মাছির উপদ্রব, আর এরপরে আবার বড়ইলো মাছির উপদ্রব
0: না, বড়ই বলাইব, বিভিন্ন ধরনের পোকায় আক্রমণ করব।
1: তখন মানে রামাইশের মধ্যে আপনি
0: সপ্তাহে একদিন ওষুধ দিতে লাগবে,
1: এছাড়া কোনো গতি নেই, আর ওষুধটা বিকাল দিকেই দিবা,
0: মানে হয়তো খুব সকাল নাইলে একদম বিকাল 4টার পরে, রৌদ্রের মধ্যে দিলে কিন্তু একশন করতে না।
1: আচ্ছা, তো আপনার কাছ থেকে জানলাম রামাইশটারে আমরা কেমন ভাবে যত্ন করতে পারি বা কতবার সার দিতে পারি। আচ্ছা, রামাইশের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা দেখি, রামাইশ দুই রকমের, একটা সবুজ সবুজ মতো আর একটা কালো কালো মতো, এইটা কি বীজের?
0: বীজের মধ্যে দুই জাত, ভালো ফলন দেয় এই, এটা একটু সাদা কালার, পুরা সাদা।
1: আচ্ছা, এটা এটা কি বাজারে চাহিদা ভালো?
0: চাহিদা ভালো।
1: আচ্ছা,
0: এরপরে রামাইশটি কমসে কম লম্বা বেশি হইব, 12-15টায় রামাইশে 500 গ্রাম হইব।
1: বাপরে, মানে তেলে বুঝুন কতটুক লম্বা হইতেছে, মানে এক হাতে,
0: এক হাত থেকে বেশি,
1: এক হাত থেকে বেশি হইতেছে। তো এই ফলনটা আপনার রামাইশ যেটা এটা লাগানির থেকে ধরুন 2-2.5 মাস চলে,
0: বেচা পর্যন্ত 2.5 মাস,
1: এর বেশি আর চলতো না।
0: এরপরে অন্য ফসল লাগাই আমরা
1: এই জায়গাতে। আচ্ছা, এবার রামাইশ শুনছি, রামাইশের পাশাপাশি শশা, শশা তো আমরা যে দেখুন একটা তো এটারে সবাই শশা কয় না, এটারে কয় কি তা খিরা, আমি দেখি যেটা বাজারে সবসময় পাওয়া যায়, মানে কোন সিজন লাগে না। তো আপনি যে শশাটা করুন এইটা কি তা মানে যেমন 3 মাস করবা এরপরে বন্ধ দিলে?
0: না, ওই তো মাসিং করছি যেগুলা, ওই তো একটা আমার শেষ হয়েছে, আরেকটা বিস্তার ধরা শুরু হয়েছে, যেটা আমার শেষ হয়েছে ওইটার মধ্যে আমি এখন উস্তা করুন,
1: এরপরে
0: ঘাস নিড়ানের কোন প্রয়োজন নাই আমায়, জাস্ট খালি একটা বাটি বুয়াইমু, বেড় দিয়ে চতুর্দিক কাটতে একটা জায়গা বাইর করবো, ওইখানের মধ্যে খালি বীজ লাগাই।
1: শশাটা আপনি মানে নিয়ম করে ইয়ে চালাইয়া যায় লাগানিটা, যাতে আপনার মানে বন্ধ না হয়?
0: হ্যাঁ, আমার একটার পর একটা বাইরিতে।
1: তো এই যে জিনিসটা আপনার যে এই যে একটা চিন্তা ভাবনা, আমরা কিন্তু কৃষক ভাইরা কিছুটা আমরা চিন্তার লেগেও আমরা কিন্তু উপযুক্ত দাম পাই না। আপনার যে চিন্তাটা আছে যেমন একটা

0: খাইতেছই, অল্প দিন আগে আরেকটা রোপণ করে দিছেন, যার ফলে শশাটা কিন্তু আপনারা ছাড়িয়ে যান না।
1: না
0: আর বাজারে এখন শশা পছন্দ করে বা শরীরের লিগাও শশাটারে নেয়, এইবারাই শশাতে আপনার সারের পরিমাণ কেতা দিন?
1: শশাতে সারের পরিমাণ মার্সিং করলে একটু বেশি লাগে,
0: আচ্ছা,
1: কিন্তু বারবার তেমন লাগে না। একবারে যখন আমি দিয়া দিব তখন একটা ফসল আমার উঠবো, দ্বিতীয় ফসলটা আমি যখন ওই জায়গাতে করবো তখন কিন্তু একটু পরিশ্রম আছে।
0: কিরকম
1: মানে মনে করেন আমি তো ড্রেন পুরা ওই যে আমি বেডটা বানাইছি, বেডের সাইডে তো থাকিয়া মাটি দিয়া দিয়া দুই সাইডে রাখছি, মাটিয়ে কিন্তু দরিয়া রাখবো পলিটিনটাতে।
0: আচ্ছা,
1: তখন আমি একটা সাইডে মাটি এই সরাইমু, পলিটিন উল্টাইমু, উল্টাইয়া এখানের মধ্যে যতখান পরিমাণের লাগে সার ততটুকু পরিমাণের সার ছিটাইয়া দিতে লাগবো।
0: আচ্ছা,
1: এক জায়গাতে দিলেই তো না, ছিটাই দেওয়া লাগবো। গাছটা যখন মনে করেন দুই থেকে আড়াই হাত লম্বা হইব, নিজ দিকে দিত না,
0: কেন
1: পলিটিনের লগিয়াইয়া সাদা একদম পুরাটা ই হয়ে থাকবো।
0: কিন্তু আমরা তো বেশিরভাগ যে চাষ করি আমরা তো আপনার নিচে দিয়েই যায়, কিন্তু এটা কেন যে
1: কিন্তু পলিটিনটা দেওয়ার পরে উপরে তো
0: আচ্ছা
1: ইয়েও থাকে, এই মনে করেন পলিটিন থাকে, পলিটিনের কারণে তো বাতাস পায় না,
0: না
1: এতো জোরটা উপর দিকে আই যায়। তখন আমি যখন সারটা ছিটিয়ে দিব অটোমেটিক ইমার্জেন্সি গাছে পাইব।
0: এটাও একটা নতুন আমরা আপনার জানলাম যে মালচিং এর মাধ্যমে গাছের জ্বর নিচে যেতেছে না, কিন্তু গাছ তার খাওন কেমনে সংগ্রহ করতেছে, এটা আপনার কাছ থেকে আমরা নতুন জানলাম। যাতে
1: পলিটিনটা উঠাইয়া আমি এক জায়গাতে মুঠ করিয়া এক মুঠ দুই মুঠ যা লাগে 500 গ্রাম দিয়া দিন, ওই তো না, এটা কিন্তু পুরাটা মাটিতে ছিটাই দিতে লাগবো। পুরাটা জায়গা মনে করেন দুই হাত দুই হাত দূরত্ব একটা জার আছে, এই পুরাটা জায়গা কিন্তু জ্বর যে শিকড় যেগুলো থাকে এগুলা কিন্তু সাদাইয়া বাইরে দিব, তখন ওই পুরাটা জায়গায় ছিটাই দিতে লাগবো। মানে দ্বিতীয় ফসলের সময় প্রথম ফসলে লাগতো
0: দরকার নাই, কারণ প্রথম ফসল তো সে নিজের থেকেই খাওয়ানে পাইছে,
1: নিচে পাইছে,
0: পরেরটা
1: তো এই খাওয়ানটা খাইলিছে, তখন কিন্তু ছিটিয়ে দিতে লাগবে।
0: আচ্ছা আচ্ছা।

0: আপনারার উপরে পুরো আমরা নির্ভর। আপনারা যদি 6 মাস কাজ বন্ধ করেন, জমি বন্ধ করেন, তাইলে কিন্তু আমরা সব বিপন্ন।
1: আমরার চিন্তাধারা ওইটাই, 3 দিন বাজারও দিতে পারি, বাজারও গেলে আমার কিছু টাকা আইব, আমার পরিবার
0: ভালো
1: চলবো, ওইটাই আমরা চিন্তাধারা করে খেত করি আর কি।
0: আপনার সঙ্গে কথা কইয়া খুব ভালো লাগলো, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
1: নমস্কার।
2: বর্ষার মরশুম প্রায় শেষের পথে, এর লাগিয়া বৃষ্টিপাত ধীরে ধীরে কমব, জমির তর সংরক্ষণের ব্যবস্থা করতে হইব, জমিতে আগাছা নিয়ন্ত্রণ করতে হইব, পরবর্তী শস্যের জন্য জমি তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হইব যেন জমি কর্ষণ ন্যূনতম হয়। মশা মাছি অন্যান্য পোকামাকড় নিয়ন্ত্রণের লাগিয়া পশুর ঘরের চারিপাশে চুনের জল স্প্রে করতে হইব। আগামী কয়েকদিনে মাঝে মাঝে বৃষ্টিপাত সহ স্বাভাবিক বর্ষাকালীন আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। চারাগাছের ক্ষতি এড়াইতে ভারী বৃষ্টিপাতের সময় চারা রোপণ করা থাকিয়া বিরত থাকতে হইব। চারা রোপণের আগে নিশ্চিত করতে হইব যে জমিতে ভালোভাবে কাদা তৈরি হয়েছে কিনা না, যাতে মাটির ভেতর দিয়া জল চুয়াইয়া অপচয় কম হয়। পুষ্টির জন্য প্রতিযোগিতা কমাইতে চারাগাছ খুব ঘন ঘন করিয়া লাগানো চলতো না। ভারী বৃষ্টিপাতের কারণে জলবদ্ধতা ও শিকড়ের ক্ষতি রোধ করতে হইব, জল নিষ্কাশন নালাগুলো পরিষ্কার রাখতে হইব। চারা রোপণের 15-20 দিন পর জমির আগাছা পরিষ্কার করিয়া দিতে হইব। বর্ষা পরবর্তী মরশুমে সবজি চাষের লাগিয়া অপেক্ষাকৃত উঁচু জমিতে হাল দিয়া জমি তৈরির কাজ শুরু করিয়া দেওয়া লাগব। তবে এই সবজি চাষের পূর্বে মাটিতে পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্যের একান্ত প্রয়োজন। এর লাগিয়া নার্সারি তৈরির সময় জমিতে 10 কেজি ইউরিয়া, 1 কেজি নিম কেক এবং সুপার ফসফেট 100 গ্রাম প্রতি বর্গমিটার জায়গায় ভালো করিয়া মিশাইয়া হালকা জলসেচের ব্যবস্থা করতে হইব। সবজির বীজ 10 সেন্টিমিটার দূরে দূরে লাগানি লাগব। লাগানির পরে বীজ বালি মাটি দিয়া ঢাকিয়া দিতে হইব। শিম গাছের পাতায় লালচে ছুপছুপ দাগ রোগ দেখা দিতে পারে। বৃষ্টির ঠিক পরপর আর্দ্র ও মেঘলা আবহাওয়া এই রোগে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। প্রাথমিক অবস্থায় মেটালাক্সিল ও ম্যাংকোজেব 5 দিন পরপর আপনারা ছড়িয়ে দিবা। সাইমোক্সালিন ও ম্যাংকোজেব 2 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া স্প্রে করতে পারেন। বর্ষাকালে পোলট্রি বা হাঁস মুরগির ক্ষেত্রে ফাউল পক্স একটা বড় সমস্যা। মুরগির এই রোগের প্রতিরোধক টিকা দিতে হইব। 10 সপ্তাহের মধ্যে আপনার এই কাজ সম্পন্ন করতে হইব, অর্থাৎ টিকাটা দেওয়া লাগব 6-10 সপ্তাহের ভিতরে। এবং দিতে হইব চামড়ার ভাঁজে। আক্রান্ত মুরগিগুলি সুস্থ মুরগির পালটাকে আলাদা করিয়া রাখতে হইব, অথবা সংক্রমণ বেশি হইলে মারিয়া ফেলানি উচিত। মশার মতো রোগবাহক পোকামাকড় নিয়ন্ত্রণে খামারের আশপাশে জল জমতে দেওয়া যাইত না। আমরা আগেই কইছি, আবারও আপনারা অনুরোধ করিয়ার যে খেয়াল রাখবা সর্বদা জমিতে যাতে জল না দাঁড়াইতে পারে এই ব্যবস্থা। সঙ্গে আপনারা আমরা স্থানীয়ভাবে উপলব্ধ যে সমস্ত আছে এগুলি দিয়া তস নিয়ন্ত্রণ করতে হইব। গবাদি পশুর ঘর সর্বদা জীবাণুনাশক দিয়া জীবাণুমুক্ত করিয়া রাখবা এবং শৌচগৃহে যাওয়ার সময় চটি জুতা ব্যবহার করবা। কৃমি এবং অন্যান্য সংক্রামক রোগ এড়াইতে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইব এবং শৌচগৃহে তাকিয়া বাইরিয়া আবার পরে হাত পা মুখ ইত্যাদি ভালো করিয়া সাবান জল দিয়া ধুইয়া নেওয়া ভালো। সঙ্গে খাওয়ার আগে প্রতিবেলাতেই ভালো করিয়া আপনারা হাত পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া নিবা।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসরে আইজ আইলাম আমরা একজন দিদিমণিরে সঙ্গ লইয়া। দিদিমণি নমস্কার আজ্ঞা, তা আপনার পরিচয় হাম দিলাওকা।
1: নমস্কার, আমি ডক্টর অমৃতা দাস, BHMS অ্যাডভান্স কোর্স ইন গাইনি এন্ড অপস।
0: আচ্ছা, তে আইজ কিতা বিষয় লইয়া আলোচনা করতা?
1: আজ একটি আমরা খুব মানসিক দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গল্প করবো, যেটা খুবই কম, সেটা হচ্ছে অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন।
0: আচ্ছা, খুব আজকালকার দিনের খুব ভালো একটা আলোচনা আপনি করবা, আলোচনা শুরু করোকা।
1: দেখুন, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনে বর্তমানে কোটি কোটি মানুষ এই সমস্যার সম্মুখীন। এটা শুধু একটা মানসিক অবস্থাই নয়, এটা ব্যক্তির দৈনন্দিন জীবন, কর্মজীবন, পারিবারিক

0: মোহরকা দেখুন, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনে বর্তমানে কোটি কোটি মানুষ এই সমস্যার সম্মুখীন। এটা শুধু একটা মানসিক অবস্থায় নয়, এটা ব্যক্তির দৈনন্দিন জীবন, কর্মজীবন, পারিবারিক সম্পর্ক প্রভাবিত করে। তাহলে প্রথমে জানি অ্যাংজাইটিটা কি। অ্যাংজাইটি হলো কোনো বিপদ, চাপ বা অনিশ্চয়তার প্রতি আমাদের শরীর ও মনের স্বাভাবিক প্রতিক্রিয়া। দেখুন, পরীক্ষার আগে বা জব ইন্টারভিউর আগে যে আমাদের শরীরের যে স্বাভাবিক চেঞ্জেসগুলো হয় সেটা কিন্তু স্বাভাবিক, কিন্তু এই চেঞ্জেসগুলোই যদি অনেক দিন ধরে চলে তখন আমরা এটাকে অ্যাংজাইটি বলি, বা তাকে আমরা একটা মানসিক রোগের নাম দিই। তো অ্যাংজাইটিক সিমটমগুলো কী কী হয়? প্রথমে হচ্ছে হার্টবিট বেড়ে যাওয়া, মনে হচ্ছে বুকটা ধড়পড় ধড়পড় ধড়পড় করছে। তারপর হচ্ছে শরীরে অতিরিক্ত সারা শরীরে অতিরিক্ত ঘাম দেওয়া, সারা শরীরটা ঘাম হচ্ছে একটা। তারপর হাত পা কাঁপা, শ্বাসকষ্ট হওয়া, মনে হবে যে দম আটকে যাচ্ছে, এরকম একটা মনে হবে, মাথা ঘুরবে, শরীরের মাসেলে টান দেবে, সারাটা শরীর শক্ত হয়ে যাবে।
1: আচ্ছা,
0: টান, এগুলো হচ্ছে আমরা অ্যাংজাইটির সিমটম।
1: আচ্ছা,
0: প্রথমে আমরা বুঝতে পারবো যখনই আমরা অ্যাংজাইটিটা কি করে শুরু হচ্ছে, যেমন যখনই মনে হবে যে আপনি খুব ওভার থিঙ্ক করছেন, সারাক্ষণ সব কিছু একটা নিয়ে ভাবছেন, সাথে আপনার বুকটা ধরপড় ধরপড় করছে, মাথা থেকে সেই ওভার থিঙ্কটা যাচ্ছে না, আপনি চাইছেন ওভার থিঙ্কিংটা সরাতে কিন্তু আপনি সরাতে পারছেন না, তখন আমি বুঝবো যে আপনার এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তখন আমি বুঝবো যে এটা আপনার অ্যাংজাইটি হয়ে গেছে। অ্যাংজাইটি দীর্ঘদিন থাকা বা মন খারাপ দীর্ঘদিন থাকা কিন্তু আপনার ডিপ্রেশনের, আপনি ওই মানুষটা ডিপ্রেসড হতে পারে।
1: আচ্ছা,
0: মানে দীর্ঘদিন সে অ্যাংজাইটিতে আছে, দিয়ে ওর ডিপ্রেশনের যে বাকি সিমটমসগুলো আছে, মন খারাপ থাকা, হতাশা থাকা, নিজেকে ভ্যালুলেস মনে করা, এগুলো যখন হবে তখন কিন্তু ও মানুষটা ডিপ্রেসড হয়ে যাবে। কিন্তু মূলত শুরু হচ্ছে কিন্তু আপনার অ্যাংজাইটি থেকেই, অ্যাংজাইটি থেকেই কিন্তু একটা লোক ডিপ্রেশনে যায়। তো তারপর হচ্ছে অতিরিক্ত চিন্তা, অস্থিরতা, ভয় লাগা, মনোযোগের অভাব, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এগুলো হচ্ছে আপনার অ্যাংজাইটি নর্মাল সিমটমস।
1: আচ্ছা,
0: তারপর হচ্ছে এবার আসি যে কি কি কারণে এটা হতে পারে। এটা হতে পারে পারিবারিক বা জিনগতভাবে, ধরুন আপনার বংশে কারোর ছিল,
1: আচ্ছা,
0: তার জন্য হতে পারে, বা পরিবারের কোনো প্রবলেম আছে। আজকালকার দেখবেন ছেলেমেয়েরা প্রবলেম থাকলে সে এটা শেয়ার করতে জানে না, নিজের মধ্যে পরিবারের সাথে শেয়ার করতে জানে না।
1: তো মা বাপে দেখিয়া যদি বুঝে কিছু, কিবা ডাক্তারের পরামর্শ লইলা বা ইয়ে, নিজের তো নেই কিন্তু কিছু কইতা না। আরও একটা বড় কথা হইল, আজকালকার ফুলা ফান গড়ের মধ্যে মাতুন না কিছু, সারাক্ষণ মোবাইল লইয়া থাকবা, আর সময়ে সময়ে বাইরে গেলা গিয়া খাওয়ার সময় খাইলিলা, আর গড়ে মাত্তা ওনাকে হাসি ফুর্তিও নাই কিছু নাই, বাইরে গেলে বন্ধু বান্ধবের লগে তোরা আসলা। তো অটির তনে তো ও অ্যাংজাইটি হইন, ডিপ্রেশন হইন, অতার তনে কিন্তু মনে হয়, আমার মনে হয় আর কি, লাখ পায়।
0: আচ্ছা, অবভিয়াসলি শেয়ার না করলে, ঘরে যদি পরিবেশ, নিজের মা বাবার সাথে কানেকশনটা না থাকে, তাহলে তো সেটা শেয়ার করতে পারবে না। আর যখনই আমার মনে হয় যে যখনই এরকম কিছু প্রবলেম শুরু হয়, আগে কিন্তু নিজের মা বাবাকেই বলা উচিত, আর প্লাস মা বাবার বোঝা উচিত যে অ্যাংজাইটি ডিপ্রেশনটা কি। আজকালকার যদি কেউ বলে যে আমার ডিপ্রেশন হয়েছে, ও কিছু না, ও ঠিক হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু ওটা পাত্তা না দেওয়ার মতো নয়। আপনি যদি কেউ বলে যে হ্যাঁ আমার ডিপ্রেশন হয়েছে, তা আপনি বুঝুন ব্যাপারটা, ওকে সাপোর্ট করুন, ব্যাপারটা এরকম। তারপর হচ্ছে দীর্ঘদিনের মানসিক চাপ, সেটার জন্য কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশন হতে পারে। ছোটবেলায় কোনো ট্রমা, ছোটবেলায় বা কোনো খারাপ জিনিস হয়েছে, এটার জন্য আপনার হতে পারে। তারপর অতিরিক্ত ক্যাফিন বা অ্যালকোহল, তারা অতিরিক্ত অ্যালকোহল বা ক্যাফিন খায়। আরেকটা হচ্ছে আমি আমি মনে করি পার্সোনাল ভাবে যে মোবাইলটাও একটা অ্যাংজাইটির জিনিস।

0: ওটাও তো হইরা, আপনি 24 ঘন্টার মাঝে তারা তো 18 ঘন্টা মোবাইল নিয়ে থাকে।
1: হ্যাঁ এটা ঠিক।
0: ইট ওটা তো নাকি তার শরীরের কোনো ক্ষতি করেন না, চোখ কন মাথা কন কোনো কি ক্ষতি করেন না, মন তো সঙ্গে আসেই।
1: বেশ, কারণ মোবাইলে নানা নানা সময় নানা জিনিস নানাভাবে আমরা দেখি বা একটা ছয়ে যায়, তার তার থেকেও কিন্তু আপনার অ্যাংজাইটির শুরুয়াত হতে পারে। তো আপনি কিভাবে অ্যাংজাইটিকে প্রতিরোধ করবেন? কারণ আপনি যদি অ্যাংজাইটিকে অ্যাংজাইটিতেই প্রতিরোধ করে দেন তাহলে কিন্তু সেটা ডিপ্রেশনে যাবে না। তো প্রথমেই হচ্ছে এক্সারসাইজ বা ইয়োগা, আপনাকে এক্সারসাইজ করতে হবে, ইয়োগা করতে হবে, প্রপার স্লিপ, মানে 8 ঘন্টা 8 ঘন্টা ঘুমোতে হবে। তার মানে এই নয় যে আমি রাত 2টায় ঘুমালাম ওইদিকে 10টায় উঠলাম, না, আপনাকে হার্ডলি 11টা রাতে 11টায় আপনাকে ঘুমিয়ে যেতে হবে। আর সব থেকে ভালো ঘুম তখন হয় আগের দিনে, যেন লোকেরা খেত যে সূর্য ডুবার আগেই খেয়ে নিত, দিয়ে সূর্য ডুবার তাতে শুয়ে পড়তো। তো সেম আপনার ঘুমানোর 3 ঘন্টা আগে কিন্তু আপনাকে খেয়ে নিতে হবে, দিয়ে আপনি যখন ঘুমাবেন সেটা জল হোক বা যাই হোক, আপনার যাই খাবেন সেটা আপনার ঘুমানোর 3 ঘন্টা আগে।
0: আচ্ছা,
1: তো আপনি যদি 11টায় ঘুমায় আপনি 8টা 7টা করে খেয়ে নিতে হবে।
0: আচ্ছা,
1: তো আপনি 11টা থেকে ঘুমালে আপনাকে টানা 8 ঘন্টা ঘুমোতে হবে।
0: ওই সকালবেলা উঠুন না, আপনি ফার্স্টে উঠায় উঠিয়ে আপনি কিছু এক্সারসাইজ করুন, হাঁটুন।
1: হ্যাঁ একদম। তারপর হচ্ছে একটা আছে ডিপ ব্রিথিং এক্সারসাইজ, মানে আপনি শ্বাস জোরে নেবেন, হালকা জোরে নেবেন, নিয়ে আবার ধীরে ধীরে ধীরে ধীরে ছাড়বেন, আবার শ্বাসটা টানবেন আপনার লাংস পুরো ভর্তি করে, আবার ধীরে ধীরে ছাড়বেন। যখনই মনে হচ্ছে যে আপনার অ্যাংজাইটি হচ্ছে, আপনার টেনশন হচ্ছে, ওভার থিঙ্কিং হচ্ছে, আপনি মনটাকে ডাইভার্ট করতে পারছেন না, তখন আপনি এই এক্সারসাইজটা করবেন। এই এক্সারসাইজটা খুব হেল্পফুল, আপনি যখনই এটা করবেন দেখবেন অ্যাংজাইটিটা, আপনার মনটা ডাইভার্ট হয়ে যাবে, আপনার অ্যাংজাইটিটা ঠিক তখনই কমে যাবে। আর যেটা হচ্ছে মেডিটেশন করতে হবে, যার যতটা বয়স তাকে ঠিক তত মিনিট করে মেডিটেশন করতে হবে। কারো যদি 15 তাহলে তাকে 15 মিনিট করতে হবে, কারো যদি 27 তাকে তাকে 27 মিনিট করে মেডিটেশন করতে হবে। তারপর হচ্ছে সব থেকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে পরিবারের সাথে যোগাযোগ করা বা পরিবারের সাথে নিজের প্রবলেম নিয়ে কথা বলা। আপনি নিজের পরিবারের সাথে শেয়ার করুন, সব থেকে সেফ প্লেস হচ্ছে আপনার সিক্রেটগুলোকে রাখার কিন্তু আপনার পরিবার। তো আপনার পরিবারের সাথে আপনি বাইরে শেয়ার না করে আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করুন, আপনার প্রবলেমকে গুলো শেয়ার করুন, বলুন। তাও যদি দেখা যায় যে আপনার সাইকিয়াট্রিক বা থেরাপিস্টের দরকার আছে তাহলে আপনি থেরাপিস্টের কাছে যান। সেটাই হচ্ছে অ্যাংজাইটি, এত হচ্ছে আপনার অ্যাংজাইটি। আপনি অ্যাংজাইটিকে যদি আটকে দিন তাহলে কিন্তু আপনাকে আর ডিপ্রেশন অবধি পৌঁছাতে হচ্ছে না।
0: আচ্ছা,
1: তো আপনি অ্যাংজাইটি, কারণ অ্যাংজাইটি থেকেই ডিপ্রেশনটা ডেভেলপ করে। এবার আসি ডিপ্রেশন কি। তো ডিপ্রেশন শুধু এটা কোনো একটা দুঃখ, সবসময় স্যাড বা দুঃখ থাকা একটা ইয়ে না, এটাও কিন্তু একটা মানসিক একটা

0: আগে কারো ড্র করতে খুব পছন্দ ছিল, সে খুব ভালো আর্টিস্ট, কিন্তু দেখবেন সে ডিপ্রেসড হওয়ার পর বা ডিপ্রেশনে যাওয়ার পথে যে জার্নিটা আছে ওইটাতে দেখবেন ও ওর ওই আগ্রহটা হারিয়ে ফেলেছে, ওর আর তেমন ভালো করে
1: আমার দ্বারা আর কিচ্ছুই তো নাই।
0: হ্যাঁ,
1: এটাই
0: ও আগ্রহটা হারিয়ে ফেলেছে যে ও আর এখন আর ড্র করে না। ও কিন্তু খুব ভালো আর্টিস্ট কিন্তু আর ও ড্র করে না, সব সময় মনে হবে ও খুব টায়ার্ড, ও খুব টায়ার্ড, তারপরে ঘুম হবে না, ইনসোমিয়া হবে, ঘুমের সমস্যা হবে, খিদে কমে যাবে বা খিদে বেড়ে যাবে, মনোযোগের অভাব হবে, তারপর কাজ করার শক্তিটাও কমে যাবে। এইগুলো হচ্ছে আমাদের ডিপ্রেশনের সিমটমস। কেন হয়, সেম জিনগতভাবে বা ব্রেইনের কিছু কেমিক্যাল আছে, কেমিক্যালের চেঞ্জেসের জন্য হয়, ট্রমা থেকে হতে পারে, যেটা বললাম দীর্ঘদিন অ্যাংজাইটি থাকার পরে আপনার ডিপ্রেশন হতে পারে, একাকিত্ব, একাকিত্ব থেকে আপনার হতে পারে, বা আপনি অনেক দিন ধরে অনেক কিছু কোনো রোগে ভুগছেন সেটা থেকেও কিন্তু আপনি ডিপ্রেশনে যেতে পারেন। এগুলো হচ্ছে কজ। তাহলে ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হচ্ছে আপনি প্রথমে হচ্ছে আপনি কাউন্সিলিং করবেন, তারপর সাইকোথেরাপি নেবেন বা কাউন্সিলিং, কারণ যখনই একজন ডিপ্রেশনে পৌঁছে যায় তখন তাকে সবার আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, কারণ ডিপ্রেশন তখন আর বাড়িতে সুস্থ হওয়ার মতো রোগ নয়। ডিপ্রেশন মানেই তাকে একটা থেরাপিস্ট বা কাউন্সিলিংয়ের প্রয়োজন।
1: আচ্ছা, তো দিদিমণি আপনারা হোমিওপ্যাথিকে কি তা ও তার ট্রিটমেন্ট আছে না?
0: হ্যাঁ, আমাদের হোমিওপ্যাথিতে একদম ট্রিটমেন্ট আছে। দেখুন, ডিপ্রেশন যেটা হয়েছে, ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে মেডিসিন থেকেও আপনার থেরাপি বা কাউন্সিলে কিন্তু বেশি কাজ করে।
1: আচ্ছা,
0: মেডিসিন থেকেও আপনার বেশি কাজ করে আপনার কাউন্সিলিং, সাথে তো আপনার মেডিসিন আছে, তারপরে আপনার হেলদি ডায়েট করতে হবে, এক্সারসাইজ, যোগা, ডিপ ব্রিথিং এক্সারসাইজ, মেডিটেশন, পরিবারের সাথে খুলেমিলে কথা বলা, একটু যা ডিপ্রেশন আছে তাদেরকে একটু ছোট ছোট কাজ দিন, যেটা ও যেটাতে আগে ও ভালো ছিল, যে আগে ড্র করতে ভালো ছিল তাকে আপনি আবার ড্র করতে শুরু করতে বলুন, ওকে সাপোর্ট করুন, দেখবেন ওর যে কাজটা করতে ভালো লাগে আপনি সে কাজটা করুক।
1: খাওয়া দাওয়ার ব্যাপারটা যে কইলা, এটা তো আপনার নর্মালি যা আছে শাক সবজি ফলমূল, এছাড়াও এইসব ব্যাপারে স্পেশাল খাওয়া কি তা দরকার?
0: স্পেশাল খাওয়ার কোনো দরকার নেই, আপনি যে নর্মাল যে আপনি খাবার খান শাক সবজি সেগুলোই বেশি করে খাবেন, শাক সবজি মাছ ডিম এগুলোই বেশি করে খাবেন, একটু চটপটা এগুলো কম খাবেন, তেল মশলা কম খাবেন, ফল জল যেরকম জল বেশি করে খেতে হবে। আর সব থেকে তারপরে যদি দেখা যায় যে ইম্প্রুভমেন্ট হচ্ছে না, আমি মনে করি যে একটা যাদের অ্যাংজাইটি ডিপ্রেশন আছে তাদের ছোট্ট একটা পেট রাখলে ভালো হয়, এটা হতে পারে একটা বিড়াল, হতে পারে একটা মাছ, যার সাথে ওর একটা বন্ডিং একটা কানেকশন তৈরি হবে যেখানে ও একটু ভালো থাকবে। তা আমার মনে হয় যে ওই যে পারছে না ওর ফ্যামিলির সাথে বন্ডিং তৈরি করতে, তো ওর কাছে একটা ছোট্ট প্যাট থাকলে ওর মনটা ভালো থাকলো, কারণ ডিপ্রেশন বা এংজাইটি মানুষের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওর মনটা ভালো রাখা, ওর মনটা ভালো থাকবে তাহলে সুস্থ থাকবে, কারণ এংজাইটি হবে না, কারণ এংজাইটি বা ডিপ্রেশন সুস্থ হওয়া কিন্তু ডাক্তারের থেকেও কিন্তু বেশি হচ্ছে যে রোগী তার হাতে। হ্যাঁ, এটা অনেকটা কষ্টকর, কিন্তু তাও ও যদি চায় তবেই কিন্তু সেটা কমবে। এর মানে এটা নয় যে ও ইচ্ছে করে পুরো ব্যাপারটা করছে, যেটা শুনে বলবেন না যে আবার ও ইচ্ছে করে এটা করছে, না, ওর হাতে কিছু নেই, কিন্তু ওর হাতেই সুস্থতা হয়েছে, ও যত চাইবে যে সুস্থ হতে তখনই ও সুস্থ হবে। তো ডায়েট করবেন, এক্সারসাইজ করবেন, যোগা করবেন।

0: মেডিটেশন করবেন। মেডিটেশন যেটা বললাম, আপনি যার যত বয়স ঠিক ততটাই, 25 হলে 25, 17 হলে 17। আর মনে রাখবেন, এংজাইটিকে ইগনোর করবেন না। এংজাইটি থেকেই কিন্তু ডিপ্রেশনের তৈরি হয়, আর ডিপ্রেশন থেকেই কিন্তু আপনার নানা ধরনের আরও অসুখ বিসুখ হয়, সেগুলো তৈরি হয়। তারপরে কিন্তু এই ডিপ্রেশন থেকে কিন্তু সুইসাইড অব্দিও লোকজন করে।
1: একদম একদম, ও যে হন কিন্তু ওটা পত্র পত্রিকা খুললে বা ফেসবুক খুললে ওটা কিন্তু বেশি দেখা যায়, এবং আপনার 30-35 বৎসরের মধ্যেই বেশি, 30 বৎসরের মধ্যে বেশি ফুলাফানে মানে ওইসব জিনিস করা। তো এইসবের কারণ, বিভিন্ন কারণ আছে, তো কিছু তো আপনি আলোচনা করলাওই। আচ্ছা, আরেকটা কারণ হয়েছে এই যে বাচ্চারা, মা বাবা চাকরি করেন, বাচ্চারা একলা বাড়ির মধ্যে কাজের মাসির লগে থাকে, তো এই যে ব্যাপারটা, মা বাবা চাকরি করণের লেগা আস্তা দিনই তারা অফিসে কাটাইলে আইলা 6টা সাড়ে 6টা 7টার সময়, এরপরে বাচ্চা গেল গিয়া ইয়ত ফোড়া, এরপরে আইল আইয়া খাইয়া গুম, মা রে বাবারে সেইভাবে পাইল না, এইটাও কিন্তু কিছু কারণ। এই যে ডিপ্রেশন করুন, এংজাইটির করুন, খিটখিটা মেজাজ হয়ে গেল গিয়া,
0: এটা কিছুটা না, এটা অনেকটা বড়ই কারণ। তো ওই জন্য বললাম না যে প্যাট, যারা মনে করেন যে ওরা খুব লোনলি একাকিত্ব, ওদের জন্য প্যাট, সেটা একটা বিড়াল হোক, কুকুর হোক, মাছ হোক, যাই হোক, একটা প্যাট।
1: আচ্ছা, বিড়াল হোক কুকুর হোক, ও কথাটা বুঝলাম না কি তা কইছেন আপনি?
0: বললাম যে একটা পেট, সেটা যেই যে কোনো পশু পাখি হতে পারে, সেটা বিড়াল হোক, কুকুর হোক, বা একটা মাছ হোক, যে একটা পেট হোক, যার সাথে ওটা কানেকশন হবে, যার যে থাকলে ওর যে একাকিত্বটা, লোনলিনেসটাও ওভারকাম করবে। কারণ দেখুন, মা বাবা বা সিবলিংস যেই আছে, ও তো সময় দিতে পারছে না, তো একা ফিল করছে, তো সেই সেটাকে ওভারকাম করার জন্য একটা পেট রাখুন। একটা পোষ্য থাকলে আমাদের বড়দেরই মন ভালো হয়ে যায়, একটা পোষ্য থাকলে, সে তো একটা ছোট বাচ্চা। কারণ এখন বেশিরভাগ সুইসাইডগুলোই বা এখন বেশিরভাগ ডিপ্রেশনই কিন্তু টিনেজ এজে দেখা যাচ্ছে।
1: একেবারে ঠিক ঠিক কইছে। তো আর তারা আরো মোবাইল বেশি দেখুন, মোবাইলে ভালো জিনিস দেখুন, এর থেকে তারা খারাপ জিনিস ওই বেশি দেখুন, দেখিয়া এইসব পরিণতি হওয়ার। তো এই সবের ট্রিটমেন্টের ব্যবস্থা আপনার হোমিওপ্যাথিকে আছে?
0: আমার হোমিওপ্যাথিকে আছে। হোমিওপ্যাথিতে মেডিসিনের আমি নাম বলবো না, কারণ মেডিসিন নাম বললে আবার আবার কিনে খেতে শুরু করে দেবে। তো অনেকগুলো মেডিসিন আছে যেগুলো এইসবে কাজ করে। তার থেকেও বললাম যে মেডিসিনের সাথে সাথে আপনার হেলদি ডায়েট বা সাইকোথেরাপি, যেটা বলে কাউন্সিলিংটা হেল্প করে। তো আমাদের ক্ষেত্রে তো বেশিরভাগ আমাদের হোমিওপ্যাথিতেও কাউন্সিলিং করা হয়, তার সাথে তো মেডিসিন আছেই দেওয়া হয়। মেডিসিন থেকেও দেখুন, এটা তো একটা মানসিক ব্যাপার, একজনকে হ্যাপি রাখা বা স্যাড রাখা ওটা তো মেডিসিন দিয়ে হবে না, কিন্তু যে কেমিক্যাল চেঞ্জেসগুলো হচ্ছে বা যে জেনেটিক্যাল চেঞ্জেসগুলোর জন্য হচ্ছে যে ডিপ্রেশন বা অ্যাংজাইটিটা, ওটা আমরা কন্ট্রোল করতে পারি মেডিসিন দিয়ে।
1: আচ্ছা, তো খুব ভালো আলোচনা আপনি কররা, একদম মানে অখনের জেনারেশনের লিগা খুব খুব মানে ভালো আলোচনা। তো আমরা ছেলে মেয়ের মা বাবাও নিশ্চয়ই শুনরা, তারাও খুব যত্নবান হওয়া দরকার এই বাচ্চারার প্রতি, কারণ তারার কাজের লেগে বাচ্চারার প্রতি কোনো অবহেলা হইব এটা কিন্তু ঠিক নাই। আগের আমরা যেমনে বড় হয়েছি বা আপনার মা কাকি পিসিরা যেমন জিলাখান বড় হয়েছি, নখনের বাচ্চারা কিন্তু সেই রকমভাবে বড় হওয়ার না, সেই রকম খাওয়া খাদ্য সেই রকম কিছু না। তো এর লেগা কইরাম যে তারার মা বাবা যাতে আরও বেশি যত্নবান হইন তারার প্রতি।
0: আরেকটা হচ্ছে যে একাডেমিকলি অ্যাংজাইটি, আজকালকার বাচ্চারা পড়াশোনা নিয়েও কিন্তু একটা অ্যাংজাইটি তৈরি হয়, তার পেছনে

0: কিন্তু দায়ী মা বাবা।
1: হুম
0: আপনারা প্রেশার না দিয়ে আপনার বন্ধুর মতো হয়ে
1: হুম
0: সাপোর্টিভভাবে আপনারা কথা বলুন।
1: আচ্ছা
0: এই এই এই যখনই কোনো আমি দেখেছি, যখনই কোনো এই বয়সের বাচ্চাকে কাউন্সিলিং করতে দেখা গেছে, তো বিষয় কি, কেন তোমার অ্যাংজাইটি হচ্ছে,
1: হুম
0: কি নিয়ে তোমার টেনশন,
1: হুম
0: তো এই কথাটাই বলে যে হ্যাঁ আমার পড়াশোনা, আমাকে এটাই এই টপ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। যখনই ও এটা করতে পারছে না, তখনই ও কিন্তু ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে চলে যাচ্ছে। আপনি বেশি,
1: নিজে নিজেই
0: হ্যাঁ আপনি বেশিরভাগই দেখবেন যে মাধ্যমিকে বা 12-এর পরেই কিন্তু বেশিরভাগ বাচ্চাদের সুইসাইডের খবর আসে। কারণ কি, কারণ দেখবেন যে ওর যখন হিস্ট্রি ঘাটা হয়, তখন কিন্তু দেখা হয় যে ওর ফার্স্ট ডিভিশন আসা ছিল, ও ফার্স্ট ডিভিশন হয়নি, বা ও টপ র্যাঙ্ক করার আশা ছিল, ও টপ র্যাঙ্ক করা হয়নি, তো তখনই ও তাই ও সুইসাইড করেছে। তো এটা তো কোনো মানে সলিউশন নয়,
1: ওটাও কথা, কারণ এই এবং সলিউশন করতে গেলে সবাই পরিবারের সবাই সবার প্রতি খুব যত্নবান হওয়া দরকার লাগবো, এবং খাওয়া খাদ্যের প্রতিও নজর দিতে লাগবো, এবং তারা আর পড়াশোনা করেননি বা না করেননি, মাস্টার বাড়ি যাননি না যাননি, মোবাইল কতটা দেখরা, ওটা সব ব্যাপার যদি ঠিক ঠিকভাবে নজর দেওয়া যায় বা যত্ন, এইসব ব্যাপারে যত্ন করা যায়, দেখি বা সমস্যাটা মানে সমাধান হইতে পারে। তো যাই হোক, আজকে খুব ভালো আলোচনা করছেন দিদিমণি, আগামী দিনও আবার আপনি আরও সুন্দর আলোচনা নিয়ে আইবা আমরা এই আশা। তো আইজ আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।
2: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
3: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ।

এতক্ষণ শুনছিলেন ঘর গৃহস্থ অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। এখন পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান এবং পরে কলকাতা ও আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা যতনি ফাইচিং হামজাং ইয়াফারে তাবক সিংহ তিনি হরনি কক্বরক পান্ডা তিনি স্রাং সাল চেন্দ্রবন খানাবায়ন রেডিও সিরিয়াল ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স এন্ড টেকনোলজি বাই লোয়াজিজাক তিনি কক বর্তমানখা ফেকপ্লাইনি নুখুং অবনি বাকা খাকবা তিনি খানাবায়ন

0: কুলম ব্যাখ্যা তাবুক তেংজাগো ভারত সরকারনি মিনিস্ট্রি অব সায়েন্স এন্ড টেকনোলজি নি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি নি কথালাই সংসাজাক পান্দা ছয় সীমা ক
1: তিনি নি পান্দা ফেকমাতায় জুয়া থাঙ্গন তুই নামজাক থুমনুক থুমনুকনি বুমা ফেকলাইনি নুকুং তাবুকনি জরাও দফা হদা দেরানুনাই এংকা জুয়াক নংমা তৈ জুয়া থাঙ্গমানি ফেকমানি মানে নংথানি চাথানি যতনি সাই গবং কুক নুকজাগো শিকলা তে শিকলি রং ফাইসিং হাইনি বাকে জরায়া সানি নথৈনাই বাঙ্গো তে নুকুংব বাইক্রু বই থাঙ্গমানি নুকজাগো আবনো কারিব নুকুঙ্গ ওয়ালাইমু বাঙ্গো মহাই ফেকমানি মানে পাইনানি থাঙ্কেব পুইলানো রং নাংরাও হাইনি বাকে ফেকপ্লাই বড় রক আর রংন আজিনা থাংতানি চায়া সামুগ ইয়াগ্রলায়ো তে তির জুয়া থানি ও গলগে থাংলায়ো আ ব্যাংসনালে ইয়গনানি

0: লাই কুটু পিয়াবা চাতগৈ ইগৈ বমানো ফেকনানি বাকি বড় রক জুয়াক সিদি হিরোইন তাই মুক্ত্রী বরি কপনি সিরাপ আকরক চালায়ো আবনো কারিব তাই বসিনি কুলগিয়া ফেকমানি মানিন চাওয়াই ফেকলায়ো আ মানি রক বরক নি লংমানো দেরাও খিকলাই রু বিনি বাগৈন নুকজাগ পুইলানো পরিনাই তাই পরিনাই জিগ্রক রং হাইয়াকেবা নক রক পরিনা নাইলাইয়া তুমব ওয়ানসুকই মলাং চালায়ো অক্রা চাকর রক জাগনাই রকব মহাই ফেক মুং নাই খাই সামুগ খাওয়ারি অংলায়ো বটে রং নি তমুং সামুং রক বেলাইন সেলাই জাগ বংনি থানি মনি মুং গরই তাই বইবাই বকথাইয়া নুখুঙ্গ কিসা খেন ওয়ালাইম অংলায়ো ক কচাং গরই ক কাহাম সালাইব খনাতক জায়গা অংলায়ো ফেকলাই বড় রক সাইসং টংনানি নজাজাগো বনি শাক চায়া অংমা রক নুজাগো অখুইয়া তে মুক্ত্রে মাই রক অংজাগো শিকলা তে শিকলি রক হনকাইবা ফেকমানি মানে চানানি বাকে এবা নংনানি বাকে বুমা পোফানি রং রক খকমানি চেঙ্গো ফেকলাই বড় রক চায়া সামুগো ন গবাং কুক ইয়াগ্রু বতি বড় রক রংনি বাকে যে সাপানো খোই মানো হাইয়া খেবা নাখে বরক ফানো বুথারি মানো ত্রিপুরা হাস্তিনি ও হানি বড় রক ন তাবংনি অজরাও গবাং কুক ফেকনানি মানে নংলায়ো তে চালায়ো তে তীর জুয়ার থানে খাতঙ্গই টংলায়ো আবো বেলাই খে থিনাং বাকে কিরিমা সিংসা হায়ুঙ্গ বিশি ব্রুম ন ৩৩ লক্ষ বরক থিমানী নুকজাখা চিনি হাস্তেও কেবনি বসাবতী রক মহায় তা গলাই থ বনি বাকে সিং বেবাগ ন শিয়ান অঙ্গই বাজানা নামায়
1: ১০,০০০ ও মালা মাসা তোমানি নদা ফালি খিম না কাহানি চুয়ান চৌ চং আকাই নংলে তাম হুঞ্জানি
2: বিসরগলে হিন্ন বাও মালা নলে রামনি লামা বতাবো অবশ্যই মিশে তং শিও হংকে ব্যাপারে রং তোমায় ফুল নারি তা হিন হংকে বা নাঙ্গে সে তংখা হংকে বা রহরিয়া ওই তে বড় ইয়কি না বা ম তাই কিসা নিবাকে বাহাই কে পড়ি কে পড়ি লারি তুবো নাংখা আংলে ওনা সুখা
1: ও ই কো সুলেন ফাই দো হাইলে কাছে খরব জানুখা বর বাক রক পাইত্রিংলা বনন ফুনগুই মা নাগ্রাসি নাই
3: তাম সাতাশি কাম বুখুংনি তাম কক না সালাই তংস
1: বুখুংনি সে হংকাইবা নক নুখুংনি কক ন সালাই মা তংখাতা ফাইজে আসুক ফাইজে নাইমানি সুকা
2: হিন্দি কই আসুক দেওয়ার
3: নিয়া
2: চলাসা ফাদার পড়ি ওহিনে পড়ি তঙমানি ই ক রং সান হর অ রং সান হর মার তুই ন কক সালাই মা তংখাতা তাই তাম
3: কুইন বাসে বরকসা তাবুক বরসে পড়ুই টঙই হামু
2: উবইন বরসে হামু আংব তামকে জানিব মুইতো সিনারগি মাই আসি দো
3: আমরো কুন ক
2: এই বরসে হামু
1: তামস হামু নাইলা সাং সুন সু মুইতো মাইং টংখা দেইদ নাং ফুরকা হাইংগো মুইতো সো ফাইলাং লিয়া দ আব টংগরা দি সুলেং ক খাইং তাবু গুয়াক বাইপারি রক দ থংকো হন
3: থংলে তাম থংয়াং নসা তামসা নিনি মালানো ফালে খিবিজনে হাইদা
1: আ ই কতাও বরক সানো রং রহনানি নাঙ্গে টংখা আঙ্কাইবা আ মালানো দা ফালে খিবিজনা কাহানি ওয়ান সমা টংখাতা বছর মানো নাইনাইলা
3: নং ফালেবা নং সাগরিতা
1: ই ক বসরি নাইবা বুগ্রা জবা বসে দশ হাদি বছর নাই
2: তা মানো বা সঙ্গিত আং তা মহিনী সানাইসা আং সাইদে মান বাপ তুই রক নরক সেচলা রক নরক ন সালাই দিতা
1: হাইকা আং সাগ্রাসেন সুলেং ২৫,০০০ সগরি রিসিতা
3: নিনি আবলে থাকবো থাকলিয়া ২৫,০০০
1: দামসা বেলাই বাংলা খাহাইজা দ আকন হাইকে আং তো সাগ্রাকা আং তো মানা তো মুসুংলা গবাং ন তাবো নং সালাসা নং বসরইমা
3: নং বাইবা তামনি বইবাই সালাইতে সালাই তংনানি ফালনানি নংকেবা থাংনে ২০,০০০ রিউরিসেন তামহিন হাইকে তিন তিন খানাকে খানা
1: তামু হিনছি তো রহর সিনাই যাসখা ২০,০০০
2: কই তে ২,০০০ সপ্তাহ বারে দিছি দিতা আসে রক বলে নিয়া তে দুই বারে রিবই ২২,০০০ খাই দিছি দিয়ে
3: বাচে আং সামানি না কারিলে সাফানো লাই মানজা গলাক থাংনি বুইন ফুনুই নাই দিতা নাই মাংখাইবা রহরি দিয়া নি আঙ্কুর ফান যা গিয়া আঙ্কু তামং যা গিয়া অম্ব
1: দেই রা তা সালাইছি দি কে বয়াবলা বব নিজিনি বরক সেবলা যে কিসের মিশা মাংখাই নিজের বরং চানাইবলা বহনই বা

0: tamo o borok ba rang na hana thang mani ashu keleri tongi kha hno ma da man kha man ya obo bota buk shahri man ya hange hai pha no man bo man ya bo dakti phaine nang bre asu to le na ni ko ya bo thang pura ani mai mui mun na ni eba songa ni ata goja ase kedi khu tabuk le mai mui mun bai she sang sana sanai tong kha tamo rang mane da nang lai chalai tongi ilig la ga ing tong ba kha hno o shulang song kha yang na ro kedi kja হুম এই তা মো আবার বড় খরং হাই হুম ভাইবাই কে লগি বড় গনাংস বিলাস আমার রক্ষায় তিনি নাই খাতা
1: এই ফেন বুমা ফেন বুমা দগা ফিওক দে দগা আং তিনি পালক লাই কিসামা নংখা নং তিনি সালসা আনো জভাঞ্জলি দে ফুয়াম বুমা আনি ফাইং সং আনো নগ তুমসাই ফাইও ফাই জগৎ ফিওক দে
0: দং খা আসে কক সানা আংলিয়া ফাইদি হাফাই বাইদি নসঙ্গা ফাইলে দি ফাইদি
2: বাসাই ও বাসাই
0: সাদে কই
2: তাজলি দো বাসাই সঙ্গা তাবাই তিনি কিছা লাইখা এই গসং তাকুক থাম না বাসাই অবক আনি কিচিং বাত হংতা ও মায়ো ফিলে না
3: বাসাই দো ইসা খুলমগান দো বাসাই খুলমগান কিসা
0: নাঙ্গা নাঙ্গা তাম অব তাম হজা মাথা মাথাম তাম অং তং হইবা কে হিন অমর আচুক বাইগ্রা দি মাইর ছাড়া নাংলায় নমলা সা
2: হুম নি হে বাসাই সঙ্গ মাইচা হরং গানি জ ক আতানো নগদ তুমসাই কলাঙ্গান আনি ফাইও জং তাবুন থাংসি নাইছে বাজাই জং মাইছে হাসে দংখাইবা আদে সাসু খারিছে রহদি
0: কুরি তাক আবলে ইক কসমা জরাও সকাই লেখাতা দংখাই তো খানি মান খামু তামসা নংখাই বেলাই দে ফেক মানি গলাইখা তাম আবাস কে সুতুত ফ্লাইমা দংখাসা
1: হুম হেন ফেগা
3: বাজাই তিনি আতা বাই আনি জরা বেলাই খাই হামিয়া কিসিং সুলেন খাই কাহাম বুয়া হামিয়া বুয়া আবুনির বাকি ন বকায় আসুক ওয়ান এত

0: tamo bom tu ro gomo noro mi ase gabo ham ya buya ka ham buya ro kui suleng ni khai ni ni khai tam sa bo ang sa bi mang ra li an nong kok rong no
1: ei gize nung tam bo ban na gazra taibung subro nai tong sa gize ang khai ku bui kok no pho bui tong ui mai ye ang saman ne abo erang da no
0: do nung bo sana kai sa si di ku bui kok no pho bui si toni mai ang kai ba দোষ সালা কই বাথরা তা মবম তুই কক রব ওয়ান আমার সিজা খাইত নিখা
1: আং নো সাসি না নং বুনি কক তুই খেনা কাই মেলাই খে হর চং নাইছে কুবুই কুবুই কক নন সাই থিলাংছি না নং তা জলে দি দো
0: তা মবম তুই কক রগ খা আনো বাম সখ জলে জানা নি কিলি টং লাই খাবা না র দোষ হাদি জলিয়া সগাং খনা নাইগ্রা না তা
1: এ আবস কক আনি লাংমানি তিনি নপুলা জানদি মুন্দা আমান ঠেঙ্গি নাই যাগো
0: তাম জানদি মুন্দা ঠেঙ্গ ঠেঙ্গাই তাম খা
1: ঠেঙানি ঠেঙমানি কেরিকা থাঙ্গা হামলা হামলা সা আং তো ঠেঙ্গা বড় নিয়াঙ্গাইবা ও বড় সরঙ্গি ঠেঙমাবা থাঙ্গরা কাতা
0: ও মা ও তাম হমানি ক বো রং বাই থঙ্গ বুস থাঙ্গা হিনো নং তাম খাসা তামো সিরিং সিরিং ই টংখা তাবো খাই বুস থাঙ্গা বো রং বাই থঙ্গ নং সাদি
1: আনি ইয়াগো বা বরনি রং দংনাবা ও সুলং ইয়াগো কিনা ওয়াক ফালমানি রং নামানি আবো বাই থঙ্গা
0: ও কপাল বুস থাঙ্গা বুস
1: থাঙ্গা আকিনা হামলা সান থাঙ্গা 20000 বিশিঙ্গো 15000 থাঙ্গা ইয়াগো তাবুক তাই 5000 দতংছু আবনু তুমি আনি বকরক তাবুক ছয় কেরে ইংই দং
2: বাজো সেন হিম লাই গরা সিন দো নি নগব কি সাফন করে ইংকে বা
0: দং ফানো মো হাই কক রং খনা মানে উললে আং বন রং তে খানিলে দং লিয়া তা হাই কে খনা চলা সানো কাই বো রং ন রহনানি ন বো রং ন রহসি নাই সাদিবা
1: আনো তাবো কক রক্তা ছুঁপিনে কদে
3: আবো তাই অলিয়া থ সুলেং তেবসা খালাই মাসাও আগই কিসিং তা জুল দো তা জুল দে কেফেক বাক বুং ফুলুই হিনচা কাতা
2: আমলন তাম সাগালসা থ ওকে বাদালঙ্গ হর নাঙ্গানলে এ বাজে দে
3: নে
2: আকে আ তা বাজাই সুং হিম লাইগা খদো সুংলে সুন্দরলে মাজার রক তাবের তুমি ইদ বাজা আ তন সুং হতবই মতিয়া সুন থমা নগই ব সাক সাক মুসুং জাগে থমা সাই
3: হাইব না বাসে ককটা বাংলা সি দিদো দিনি সে থাংপা ন খনা তাইসা থংকাই হাইন হাই ফাইফি নে তা ওয়াইসা থংমা বাই বখা বাই ব খরক বুকতং ফাই তা তংলা দিদো আতা চিং থাঙ্গা খনা তাইসা ফাইদে খনা তাইসা থি নাইলে তাম
2: হাতাই
0: অবদা কক নিনে খাই মা তংমা কলাইসিবা হাই কে খনা চলাছ বড় আং দায় রহসিনাং তাম অবাসক সুতুক খাই মা তংখাবা
1: আনো তাবাস কক রক্তা সুপিনে খোদে বখরক চর চর গুরি তংখানে
0: আংখাই বখরক সে ফাতে নাই তংখা তাবুক অ পাঁচ হাজার রং বাই আং তাম সে খাইকা অমা আং সাইজন সাইজন কপাল টক্রবই থুইব আইসি অগলি আনিলে
1: অংখা অংখা ফেন বুমংখা মুঠাক সিদে নি না কগ্রক আবুন গথক তাই নি রমন্যা সিদে আনি বখরক সই কুরি খাং গি চং মান নং সাইমেডা অ জা মাঠি মাঠা ওড়খাই বিয়াং বিয়াং লায়ানা কক তেসারে
0: করি খাতা তাইলে রেখা না হিনমান খা ই ক তাই দে বখরক পিসাই মান লাইসিবা দা কন নংলে মাইরক চালিয়া দিবা
1: আং মাই মুই চালিয়া নং সানা খাইছাছি দে আং তাও থুজু থুজি নাই খনা ফুঙাই যাবা যে আং লাইয়ান
0: আং ব খুলিয়া তা মহাই কক্রনো খনাওই মাইরক চাওই মানো হাই দে আং ব চালিয়ান তা তাবুক রকই থোনা হিনে রকই ফানো তে মুখ তুই দে দই থাকছি নো হিনো দ ফাইসি দিয়ে থুই আমার

0: 땅 깊이만이 아보이고 기징고 녹아 너고 속이 캐너 야퍼리 말어 헐갔다 사리팡리 심이 나 싱게이 무르기 동작 근케바 아보아니랑 여 따이 코럭산이랑 세 아보간 이야고 랩 사판을 그리바지 동카이토 주바이 말라이 캐모
1: 아니 코 카이토 사나노 그리켜바지 যে তং করি মিয়ানো ক্ষেত্র যুগি পাই যা আমিয়া দুই হাজার কসারক মাব নগ সৌখিন আনি বুড়ি ভেবভাং সেপ্রগি নাই পাইকে হানকাইবা তাব আনি ইয়াফা বুকসাসি তাবু বিটি পায় চাই থিন্নাপন ইয়াগ হক সাবান ক্রিখা বিনি বুমুং থক থক
2: বাসে মহাই বাকুয়া ছাই হই মানজাক লাঙ্গই ক্রিখা আনি নুখুব বাইক্রুপ সুগিন থাঙ্কা
1: অংখা অংখা কক্তা বাংলাইছিদি কক্তা বাংলাইছিদি সাবন সাব তাম খাই মানাত জানি কপাল বাই যা বাই জ্যাং তৈ অঙ্গান নাইগ্রে নাতা তাম বম তৈ খাইমান
0: হাইকে আতা বাজ বাসালি সিনতা তহিম দে বাজার কেছিং নাই থাই আদা তাম নাই থাই আদা তাবো
2: আংখাই বা তাম খাই তোমরা সার কবে কক সাজা খাই নরকবা হাই মাং নতা দাম রক সিম রক
1: এই বাসাই খাতং বাক সুগিয়া তাই তাম খাই না হাই কিয়া বাজা লাই খেদ আতা বাসাই
3: দা কন তাই তাম খাইছি নাই জে কপাল তং তুই এংলাইছি আনতা কইনে বিহিয়ে বখার হামলিয়াবা কগ্র সালাই তঙই মানলিয়া তা দ
2: কক রে বাস

0: আকাশবাণী, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অর্থনৈতিক বিষয় সম্পর্কিত ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। সবচেয়ে বেশি ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে কুসুম ফুলের কুইন্টাল প্রতি 675 টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গুজরাট সন্ত্রাস বিরোধী স্কোয়াড ATS ভারতের অর্থনৈতিক জলসীমায় থাকা একটি ইরানি জলযান থেকে 526 কেজি মেথ অ্যাম্ফিটামিন ও হেরোইন সহ 5 পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। দুর্গাপুজোর উৎসবে 5 ছুটি ঘোষণা বাংলাদেশ সরকারের। এশিয়ান গেমসে কম্পাউন্ড আর্চারি ও শুটিংয়ে ভারত আজ 4 সোনা জিতেছে। মোট 10 সোনা জিতে ভারত পদক তালিকায় 8 স্থানে। পদক জয়ীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। বিস্তারিত খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি 2027-28 বিপণন মরশুমের জন্য সমস্ত অপরিহার্য রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কৃষকদের তাঁদের ফসলের উপযুক্ত দাম পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি কুসুম ফুল বা সানফ্লাওয়ারের MSP কুইন্টাল প্রতি 675 টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া রাই সর্ষের দাম কুইন্টাল প্রতি 413 টাকা, মসুরের দাম 390 টাকা, বার্লির দাম 136 টাকা, ছোলার দাম 83 টাকা এবং গমের MSP কুইন্টাল প্রতি 25 টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি 2018-19 সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী উৎপাদন খরচের অন্তত 1.5 সহায়ক মূল্য দেওয়ার নীতি মেনেই করা হয়েছে।
1: রবি সিজন কি MSP বাড়ানো সে টোটাল 84,263 কারোর রুপিস আমারে কিষান ভাইওকে মেহনত কে ইসমে যায়েঙ্গে। আপ জানতে হ্যায় কি ইসকা এক প্রপার মেকানিজম হ্যায় CACP কমিশন ফর এগ্রিকালচার কস্ট এন্ড প্রাইসেস। CACP কি রেকমেন্ডেশন আই অর জো রবি সিজন কে 6 বড়ে ক্রপস হ্যায় হুইট, বার্লে, গ্রাম, লেন্টিল, রেপসিড, মাস্টার্ড অর সানফ্লাওয়ার। ইনকে জো কমিটমেন্ট হ্যায় কস্ট সে মিনিমাম 50% অধিক হোনা, উস কমিটমেন্ট কো ধ্যান মে রাখতে হুয়ে ইয়ে নয়ে MSP আজ অ্যাপ্রুভ হুয়ে।
0: গ্রিন এনার্জি করিডর ফেজ 3 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে 135 গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। সেই সঙ্গে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে 50 গিগাওয়াট ঘন্টা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমও স্থাপন করা হবে বলে মন্ত্রী জানান।
2: ये 1,86,000 करोड़ रुपीस का ये पूरा प्रोग्राम बनाया गया है। इस प्रोग्राम में 135 गीगावाट को रिन्यूएबल एनर्जी को बैटरी एनर्जी स्टोरेज सिस्टम, स्टेट की जो ट्रांसमिशन यूटिलिटीज है उनको अपग्रेड करना और नई ग्रीन फील्ड लाइन्स को बनाकर इसको और एग्जिस्टिंग लाइन्स को अपग्रेड करना, इन सब को ध्यान में रखते हुए इस प्रोग्राम को इम्प्लीमेंट किया जाएगा।
0: খরিফ বিপণন মরশুম 2026-27 জন্য উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় প্রধান প্রধান ডাল, শস্য, তৈলবীজ কেনার লক্ষ্যে মূল্য সহায়তা প্রকল্প PSS এর আওতায় 5,547,99,00,000 টাকার ন্যূনতম সহায়ক মূল্য MSP মঞ্জুর করেছে কেন্দ্র। কৃষিমন্ত্রক জানিয়েছে, খোলা বাজারে ফসলের দাম কমে যাওয়ার হাত থেকে কৃষকদের রক্ষা করতে এবং তাদের পণ্যের ন্যায্য মূল্য সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার খসড়া পেট্রোলিয়াম সংশোধনী বিল 2026 এর উপর সংশ্লিষ্ট সমস্ত পক্ষ এবং সাধারণ মানুষের মন্তব্য ও পরামর্শ চেয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, 30 অক্টোবরের মধ্যে মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে

0: বা সডিস্ট ডট পিএনজি অ্যাট দ্য রেট অফ জিওভি ডট ইন এবং রিচা ডট 86 অ্যাট দ্য রেট অফ এনআইসি ডট ইন এই ইমেলে মতামত পাঠানো যাবে। নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত বিষয়ে পরবর্তী কৌশল ঠিক করতে আজ নতুন দিল্লিতে বৈঠকে বসেছিলেন ইন্ডিজোটের শীর্ষ নেতারা। নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, সিপিআই এম এর জন ব্রিটাস এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে সহ অন্যান্য জোট শরিকরা উপস্থিত ছিলেন। এদিকে আজ নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিজোটের বৈঠকে বেশ কয়েকটি দল যোগ না দেওয়ায় জোটের ভেতরের ফাটল আবার প্রকাশিত হয়ে পড়েছে বলে বিজেপি দাবি করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ডিএমকে, সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি সহ বেশ কিছু শরিক দল এই বৈঠক এড়িয়ে গেছে। তিনি দাবি করেন, এই জোট গণতন্ত্র বাঁচানোর নাম করে আসলে কংগ্রেস ও তার সঙ্গীদের রাজনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা করছে।
1: अगर वोटर लिस्ट शुद्ध नहीं हुई तो लोकतंत्र मर जाएगा। वोटर लिस्ट की शुद्धिकरण का काम क्यों नहीं होना चाहिए? क्यों वो व्यक्ति जो इस दुनिया में है नहीं है, जीवित ही नहीं बचा, उसका नाम वोटर लिस्ट में क्यों होना चाहिए? जो शहर में गांव में दो जगह रह रहा है तो एक जगह नाम क्यों नहीं कटना चाहिए? वोटर लिस्ट का तो शुद्धिकरण होना ही चाहिए। सच बात यह है कि एंटी इनकम्बेंसी की बात करती है कांग्रेस, इंडी गठबंधन में ही एंटी आईएनसी है, एंटी इनका।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান এই দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আজ প্রথম পর্বে জল জীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে রাত 8:00। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআইএন নিউজ কলকাতাতে। গুজরাট সন্ত্রাস বিরোধী স্কোয়াড এটিএস, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে ভারতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল থেকে 526 কেজি মেথ, অ্যাম্ফিটামিন ও হেরোইন উদ্ধার করেছে। এই ঘটনায় একটি ইরানি নৌকা বাজেয়াপ্ত সহ 5 পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে মোদী সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 16 দিনব্যাপী এই সফল যৌথ অভিযান বিভিন্ন সংস্থার মধ্যে চমৎকার সমন্বয়ের উজ্জ্বল নিদর্শন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করা হবে। আজ জলন্ধরে আয়োজিত নেশামুক্ত পাঞ্জাব র্যালিতে যোগ দিয়ে তিনি বলেন, মাদকের অভিশাপ থেকে পাঞ্জাবকে মুক্ত করার বিষয়কে সামনে রেখে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে। সরকার জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলা করেছে এবং দেশের উত্তর পূর্বে উগ্রবাদের অবসান ঘটিয়েছে। স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং এবং উধম সিং সহ পাঞ্জাবের অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রী শাহ বলেন, বীরত্ব, কৃষি এবং সমৃদ্ধির জন্য একসময় পরিচিত এই রাজ্যে বর্তমান মাদক সমস্যায় জর্জরিত। পাঞ্জাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি এবং মাদক সংক্রান্ত সমস্যা বৃদ্ধির জন্য তিনি রাজ্যের আম আদমি পার্টি সরকারকে দায়ী করেন। জম্মু কাশ্মীরের লস্কারি তৈবা গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনা জম্মু কাশ্মীরে এলিটি নেটওয়ার্কের কাছে একটা বড় ধরনের ধাক্কা বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বদগাম জেলার খানসাহেব থানা এলাকার গুরুবাদ কালানে এক অভিযানে সে নিহত হয়। মন্ত্রক জানিয়েছে, মুসার মৃত্যুর ফলে 2022 সাল থেকে জম্মু কাশ্মীরে সক্রিয় লস্করের 4 শীর্ষ কমান্ডারকে খতম করা সম্ভব হল। এর আগে এই দলের বাকি 3 সদস্য 2024 সালে জুনায়দ ভাট, 2025 সালে সুলেমান এবং চলতি বছরের সেপ্টেম্বরে ইয়াসির এনকাউন্টারে নিহত হয়। আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার মিলিয়ে এবছর মোট 5 দিনের ছুটি পাওয়া যাবে। দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি আরও বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ সরকার আগেই দুর্গাপুজোর মণ্ডপ বানানোর জন্য বরাদ্দ অর্থ 4 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বছরের তুলনায় সারা দেশে পূজা মণ্ডপ

0: সংখ্যা প্রায় 1,500টি বেড়ে হয়েছে 33,851। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাই এর একটি বিমানকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। বিমানটিতে একজন পাইলটকে ছুরিকাঘাত করা হয় বলে জানানো গেছে। FZ-1073 নম্বরের বিমানে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক সহ প্রায় 180 জন যাত্রী ছিলেন। এশিয়ান গেমসে আজ ভারতের সেরা দিন, একদিনে 4টি সোনা জিতেছে ভারত। কম্পাউন্ড আর্চারিতে মহিলা পুরুষ ও মিশ্র 3টি বিভাগেই সোনা জিতে ভারত হ্যাট্রিক করেছে। শুটিংয়ে মিশ্র ট্র্যাপ বিভাগ থেকেও এসেছে একটি সোনা। বক্সিংয়ে প্রিয়া ঘাঙ্গাস, নরেন্দ্র বেরওয়াল ও কপিল পোখারিয়া ব্রঞ্জ পেয়েছেন। গ্রেকো রোমান কুস্তিতে 87 কেজি বিভাগে ব্রঞ্জ জিতেছেন সুনীল কুমার। এশিয়ান গেমসে একাধিক গ্রেকো রোমান পদকজয়ী প্রথম ভারতীয় কুস্তিগির হলেন তিনি। অন্যদিকে মহিলা হকিতে দক্ষিণ কোরিয়াকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। আজকের এই সাফল্যের পর 10টি সোনা, 21টি রুপো ও 29টি ব্রোঞ্জ সহ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ালো 60টি। পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জেতার জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 405 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। শর্তবশে রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদক মুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এশিয়ান গেমসে কম্পাউন্ড আর্চারি ও শুটিংয়ে ভারত আজ 4টি সোনা জিতেছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা বিশ্বি যার উমান রোগী অশেবনাহার নাই যত নখাকাহামিয়া ভারত নংতাইনি নিন্নগুনি বড় রোগ নিশা কাহামনা রোগানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাংয়া ওই চুবা মুগু ওই দঙ্গ ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনানি সামু খলাই জাগি দঙ্গ কেম্প শাখাম নগ দায় নব নক চিনি বদল নি বড় রখাঙ্গি দঙ্গ নি নিন্নকুম চুগুই তংখে তিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি NHA.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবার আয়ুষ্মান আয়ুষ্মান কার্ড নামুই মান নাই শাক হাম নারুক না যত নি মান থাই আয়ুষ্মান উঙ্কুম যত নি নুকুম তেইপো কাহামকে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 3475796 ও নাম্বারও করুন দিই।

আকর্ষণী আগরতলা ককটুমা পড়ি কল্পনা দেবর্মা তিনি ককটুমা ভূভাগ রংখা মন্ত্রী পখর নরেন্দ্র মোদী খানা দিল্লি কতালনি ভারত মন্ডপ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বিসি সারা পুমা পান্ডাও মানজাগান রেকাম মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা বড় রকনে লংমা মতানি যে রক বুসকাঙ্গি ফাইও বড়কনে অ বড় খামগ্রানি সামু সদানি বাকে খাতুং রুও খানানি সিমি হাস্তেও চেঙ্গজাগান স্মার্ট পিডিএস সিস্টেম রেশন কার্ড চংমুনি সামু এশিয়ান গেমস ভারত তাবুক সাক জরা ইয়াকুম মানমানি বাংমারি অংকা কায়দকছি মন্ত্রী পখর নরেন্দ্র মোদী খানা দিল্লি কতালনি ভারত মন্ডপ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বিশি সারা পুমা পান্ডব মানজাগান আবুনে রুগী সংসারজাক পান্ডব কগনারগান মন্ত্রী বখর ১৯২৬ বিশি ইউপিএসি চংজাক মানি বিশি সারা পুমানো রুগী থাকাই বিশিনে অক্টোবর তালনে পুইলা সালমারি নিশিমি চেঙ্গজাক মানে বিশারমই পালাইমানি পায়ানো অ পান্ডানি বিশিংতে মোজাং মোদী ইউপিএসি বিশি সারা পুমানো রুগী কয়েনটাই মৈতনি ডাক টিকিট নখবই ভারত ইউপিএসি তাই পাবলিক সার্ভিস কমিশনে রায়দা খোরসাজাক বিজাব কাংসানব কারিরওয়ানো কেন্দ্র মন্ত্রিসভানী রাংথং বেসেবনী কমিটি বিশি নৈশা নৈচিসনি নৈতিচার ফালমুং জরানী বাকে চংজাক যত মাসিং মলনি বথাইরগনি চংজাক চোবামুং রাংমারি বাংরানী গসিমুং রেখা কেন্দ্রনি ককথুমতাই আওয়াই মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাকা হোকবার খাইনাই রক যে টিকে বরণে থাইরমা মানে গবাং রং বাই ফালুই মানাতে আবুনি বাকিন অকজাব নাহারজাখা রেকামু মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা বড় রকনি লংমা মতানি যে রক বুসকাঙ্গি ফাইও বরকনি অ বড় খামগ্রাইনি সামু সদানী বাকে খাতংরিও তিনি তাংন কতর রেকামু নাইখুংবাই সংসারজাক রাহবীর এবার গুড সামারিটান সামুং পুতাঙ্গ ব কক সাকা বসাকা লাহার পাতিমুঙ্গ সাগ দুঃখ মানায় রগ্ন ডাক্তি খালাই সা খামনগ তুই বিনে লংমা মতানি চুবামানী অব বড় কাহামনি কাইসামারি পান্ডব ও সামুং তামা

পালাইমানো রেগে মৈত্রী সংসদ নি সাক থারমুবাই তিনি সানজাও আগরতলা নি যক্ষা নিবারণী হল বরমিয়া ফমা পান্ডা সংসদ যাখা বুড়ি রকনি তিরিয়কমা বাতাইলাইমা ও কম্পাউন্ড টিম নি রাংসাক ইয়াকুমু মান্নায় জ্যোতি সুরেখা ব্যানম কৃতিকা প্রদীপ তাই চিকিৎসা তানি প্রার্থী রাংসে ইয়াকুমু মানখা সেলারুনি চার্জি সিনি কেজি গ্রেকু রুমান বেদক ব্রোঞ্জ মানখা সুনীল কুমার মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদি ট্রে মিক্সড বদল ন রাংসং ইয়াকুমু মানমা বাই খাকা হামিয়া ফারকা ভারত তাবুসাক জরা ইয়াকুমু মানমানি বাংমারি ইংকা কাইদকছি থাই শিকলা হামক্রাই নাইকুনি সাক থারমুবাই তিনি বিলুনিয়া বি কে আই সিনথেটিক থাও সালগ্রা হাঙ্কর বেরেমনি উমর চি ব্রিজলা তাই বুড়ি কাইনি বেদকনি ফুটবল বাতিল লেমং সংসার জাখা সোলারুনি বেদক শান্তির বাজার তাই বুড়ি রংনি বেদক সাবরম বখাস্তে চ্যাম্পিয়ানখা খুনা নখা কিসা মোনাকজাক টঙ্গানো হাস্তেনি বেবাক হাঙ্কর ওয়াতি ওয়াইমানোহনি হজক মংরেখা নবদ্বীপা নাইকুং খুনা সালনি সাকানি তুংমারি থামচি বুড়ি ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নিশিদক ডিগ্রি সেলসিয়াসনি গানগিনি টঙ্গানো তিনি সালনি সাকানি তুংমারি টংমানি থামচি থাম দশমিক দক ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নিশিদক ডিগ্রি সেলসিয়াস কক্তমা পাইনাস গান কক্তমা বুবাগ্র তৈবাইসা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী খুনা দিল্লি কেতালনি ভারত মান্ডপ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বিসি সারা পুমা পালাইমা পান্ডাও মানজাগান রেকামু মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা বড় রকনি লামা মথাং থানি জে রক বুসকাঙ্গি ফাইও বড়কনি অ বড়ক হামক্রাইনি সামু হদানি বাকে খাতুং রুও খুনা নিসিমে হাস্তেও চেঞ্জাগান স্মার্ট পিডিএস সিস্টেম রেশন কার্ড চমুনি সামু এশিয়ান গেমস ভারত তাবুকসক জরা ইয়াকুমু মানমানি বাংমারি ইংকা কাইদকসি কক্তমা তিনি নিবাগে অরণ্য পাইখা উল্নি কক্তমা আওয়াইঙ্গন খানা ফুং দামসিনী সতী বুড়ি চিওয়া

0: প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশি চার পুমানো রুগী অসেপনা হারনাই যতন নখা কাহামিয়া ফারো নাইনি নিনুখুংনি বড় রকনি শাক কাহামনা রুখানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নই সাই নি চিথাম তাং বতাং রং নাংয়াও চুবা মুংরিবই দো ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড সামনা নি সামুং খাইজাগুই দো ক্যাম্প শাক হামনগ তাই নক নক চিনি বদলনি বড় রক থাঙ্গি দো নি নিনুখুং চুগুই দংখে তিনি ন আয়ুষ্মান কার্ড খাই দি বেনিফিসিয়ারি ডট এন NHA.gov.in ও ওয়েবসাইট নি বিশিংতি এবা আয়ুষ্মান এপ নি চুবা চুবাই নং বাই থাংন আয়ুষ্মান কার্ড নামুই মান্নাই শাক কাহাম না রুকনা যতনি মানথাই আয়ুষ্মান উংথুং যতনি নুখুং তৈব কাহামকে সিনানি বাকি টোল ফ্রি হেল্পলাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দি
1: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল আগামীকাল থেকে রাজ্যে স্মার্ট পিডিএস সিস্টেমে রেশন কার্ড যাচাইকরণের কাজ শুরু হবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় স্বচ্ছ ভারত অভিযানে আগামী প্রজন্মকে অংশগ্রহণে উৎসাহিত করেছেন। আগামী বিপণন মরশুমের জন্য রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাহবীর বা গুড সামারিটান হতে জনগণকে উৎসাহিত করেছেন। এশিয়ান গেমসে ভারতে এ পর্যন্ত 60টি পদক নিয়ে পদক তালিকায় 10 নম্বরে রয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রকৃত ও যোগ্য ভোক্তাদের কাছে গণবণ্টন ব্যবস্থার রেশন সামগ্রী সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামীকাল থেকে রাজ্যে স্মার্ট পিডিএস সিস্টেমে রেশন কার্ড যাচাইকরণের কাজ শুরু হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী যেসব রেশন কার্ডে একটানা 6 মাস ধরে কোনো রেশন তোলা হয়নি সেইগুলিকে সাইলেন্ট রেশন কার্ড হিসেবে চিহ্নিত করে সাময়িকভাবে নিষ্ক্রিয় করা হবে এবং রেশন বরাদ্দ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট রেশন কার্ডের সমস্ত সদস্যদের 3 মাসের মধ্যে EKYC যাচাইকরণের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করতে হবে, অন্যথায় রেশন কার্ডটি সিস্টেম থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হবে। পাশাপাশি আধার ভিত্তিক যাচাইকরণের মাধ্যমে যদি কোনো ব্যক্তির নাম একাধিক রেশন কার্ডের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয় তাহলে তাদের ডুপ্লিকেট সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে 3 মাসের মধ্যে EKYC করতে হবে এবং যাচাইকরণ সফল হলে ওই ব্যক্তির নাম উপযুক্ত রেশন কার্ডে সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং অন্য রেশন কার্ড থেকে নাম বাদ দেওয়া হবে।

0: প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্যে দুগ্ধ সমবায় ক্ষেত্রকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে দুধ উৎপাদন বৃদ্ধি করা এবং রাজ্যের দুগ্ধ চাষীদের আর্থসামাজিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ আগরতলায় ত্রিপুরা গোমতী কো অপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেডের 13তম বোর্ড মিটিংয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, গত তিনটি অর্থ বছরে রাজ্যে দুধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী কো অপারেটিভ মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেছেন, স্বচ্ছ ভারত অভিযানে আগামী প্রজন্মের অংশগ্রহণ সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার প্রতি সচেতন করে তুলবে। স্বচ্ছতাই সেবা ও সেবা সংকল্প অভিযান 2026 উপলক্ষে আজ উদয়পুরের রাজস্বী হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী সাফাই মিত্র সম্মাননা, আয়ুষ্মান কার্ড প্রদান এবং স্বাস্থ্য সুরক্ষা শিবিরের সূচনা করেন। অনুষ্ঠানে উদয়পুর পৌর পরিষদের 165 জন সাফাই মিত্রকে সম্মাননা জানানো হয়। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে আজ ঊনকোটি জেলার কুমারঘাটে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিধায়ক ভগবান চন্দ্র দাস, কুমারঘাটের মহকুমা শাসক শুভম মিনা, অতিরিক্ত মহকুমা শাসক ডেভিড এল হালাম, এসডিপিও ডেভিড দেববর্মা সহ পুজো উদ্যোক্তারা অংশ নেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মৈত্রী সংসদের উদ্যোগে আজ সন্ধ্যায় আগরতলার যক্ষ্মা নিবারণী হলে এক অনুষ্ঠানে বিশিষ্ট জনেদের সম্মাননা প্রদান করা হয়। সংসদের পক্ষ থেকে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর জগদীশ গঞ্চৌধুরীকে বিদ্যাসাগর সম্মাননা এবং ঝাড়খণ্ডের কর্মাটারে অবস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মৃতি বিজড়িত নন্দনকানন পরিচালন সমিতির সভাপতি ডক্টর দেবাশিস মিশ্রকে বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা কৃষিজীবী মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে ইউরেনিয়াম নিম প্রলেপন 2015 এই বিষয়ে শুনুন আজকের একটি প্রতিবেদন।
1: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে এবং সারের সুষম ব্যবহারে 2015 সালে নেওয়া হয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুরু হয় ইউরিয়ায় 100% নিম প্রলেপন। নিমের উপাদান ইউরিয়ার নাইট্রোজেন মাটিতে ধীরে ধীরে কাজে লাগতে সাহায্য করে, ফলে সারের অপচয় কমে এবং কৃষিক্ষেত্রে এর কার্যকারিতা বাড়ে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2015 সালের সেপ্টেম্বর থেকে দেশীয় এবং ডিসেম্বর থেকে আমদানি করা ইউরিয়াও নিম প্রলেপিত করা হয়। ইউরিয়ায় নিম প্রলেপন জমির স্বাস্থ্য রক্ষা, সারের সঠিক ব্যবহার এবং কৃষকের উৎপাদন খরচ কমাতে সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুস্থ মাটি, সুষম সার ব্যবহার আরও সমৃদ্ধ কৃষির পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন ইআইআর অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি 2027-28 বিপণন মরশুমের জন্য নির্ধারিত সমস্ত রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ন্যূনতম সহায়ক মূল্যে সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। কুসুম ফুলের ক্ষেত্রে কুইন্টাল প্রতি 675 টাকা, এরপর রয়েছে রেপসিড ও সরিষা যার দাম কুইন্টাল প্রতি 413 টাকা বাড়ানো হয়েছে। মসুর ডালের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 390 টাকা, বার্লি 136 টাকা, ছোলা 83 টাকা এবং গমের ক্ষেত্রে 25 টাকা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, 2027-28 বিপণনের মরশুমের জন্য রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্তটি 2018-19 সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নয়াদিল্লির ভারত মণ্ডপমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে তিনি ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ইউপিএসসির শতবর্ষ স্মারক মুদ্রা, স্মারক ডাক টিকিট এবং 100 ল্যান্ডমার্ক জাজমেন্ট শেপিং দ্য পলিসি অব ইউ

0: ইউপিএসসি অ্যান্ড পাবলিক সার্ভিস কমিশন ইন ইন্ডিয়া শীর্ষক একটি বইও প্রকাশ করবেন। বাংলাদেশ সরকার 2026 সালের দুর্গাপূজা উপলক্ষে মোট 5 দিনের ছুটি ঘোষণা করেছে। মূল উৎসবের সরকারি ছুটি 3 দিন করা হয়েছে এবং এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে আয়োজনের জন্য দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবছর সারা দেশে 33,851টি পূজা মণ্ডপে উৎসবের আয়োজন করা হচ্ছে এবং সরকারি বরাদ্দ 4 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। ধর্মীয় বিষয়ক মন্ত্রী স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উৎসব চলাকালীন পুলিশ ও প্রশাসনের 24 ঘণ্টার মনিটরিং ব্যবস্থা থাকবে। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, মানুষের জীবন রক্ষায় যারা এগিয়ে আসেন তাদের এই মানবিক দায়িত্ববোধ সমাজের জন্য অনুপ্রেরণা। আজ সচিবালয়ে পরিবহন দপ্তর আয়োজিত রাহবীর বা গুড সামারিটান কর্মসূচিতে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে তার জীবন রক্ষায় সহায়তা করা শুধু দায়িত্ববোধ নয়, এটি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। অনুষ্ঠানে দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় 8 জনের হাতে রাহবীর বা গুড সামারিটান পুরস্কার হিসেবে প্রত্যেককে 25,000 টাকা পুরস্কার এবং শংসাপত্র তুলে দেন পরিবহনমন্ত্রী। আকাশবাণী আগরতলা কার্যালয়ের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নীরজ সিনহা আজ কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন। দীর্ঘ 40 বছর ধরে তিনি আকাশবাণী ও দূরদর্শন কার্যালয়ের প্রশাসনিক কার্যভার দক্ষতার সঙ্গে সামলেছেন। আজ আকাশবাণী আগরতলা কার্যালয়ের কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। মহিলাদের তীরন্দাজি কম্পাউন্ড টিমের স্বর্ণজয়ী জ্যোতি সুরেখা ভেন্নম, প্রীতিকা প্রদীপ ও চিতিখা তানিপার্থী সোনা জিতেছেন। পুরুষদের 87 কেজি গ্রেনো রোমান বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সুনীল কুমার। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প মিক্সড দলকে স্বর্ণপদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। 10টি সোনাসহ এ পর্যন্ত ভারতের পদক সংখ্যা দাঁড়িয়েছে 60-এ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে উত্তর মায়ানমার, দক্ষিণ পূর্ব বাংলাদেশ, মিজোরাম ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রাতের মধ্যে এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে মিজোরাম, ত্রিপুরা ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বাংলাদেশের দিকে সরে গিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে। এর প্রভাবে ওই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। আগামীকাল থেকে রাজ্যে স্মার্ট পিডিএস সিস্টেমে রেশন কার্ড যাচাইকরণের কাজ শুরু হবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় স্বচ্ছ ভারত অভিযানে আগামী প্রজন্মকে অংশগ্রহণে উৎসাহিত করেছেন। আগামী বিপণন মরশুমের জন্য রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী রাহবীর বা গুড সামারিটান হতে জনগণকে উৎসাহিত করেছেন। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 60টি পদক নিয়ে পদক তালিকায় 10 নম্বরে রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কব্যরক অনুষ্ঠান এবং পরে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্রের কব্যরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে।

দেখুন, আধুনিক গান শুনছিলেন বাবুল সুপ্রিয়ের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। শুরু হচ্ছে মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস। প্রথমে অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত সঞ্জিদা খাতুনের কণ্ঠে।

শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী স্বাগত দে।

0: ব্যান্ডের গান শুনছিলেন মিক্স মেলোডিস অনুষ্ঠানে কায়া মিউজিক্যাল ব্যান্ডের পরিবেশনায়। এবারে শুনবেন হিন্দি ছবি দিল জলে থেকে নেয়া গান, শিল্পী কুমার শানু।
1: গুলশান ফুল

ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠানমালা এখন শুনবেন লোকগীতি শিল্পী লোপামুদ্রা মিত্র।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত পরিবেশন করছেন শিল্পী শ্রীমতী ধন্দুতাই কুলকর্ণী।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শ্রীমতী ধন্দতাই কুলকর্ণীর পরিবেশনায় কাবেরী ভৈরব রাগে শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। এখন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে

0: রাষ্ট্রে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। গ্রিন এনার্জি করিডর তৃতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খারিফ বিপণন মরশুম 2026-2027 জন্য উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় ডাল, শস্য, তৈলবীজ কেনার লক্ষ্যে মূল্য সহায়তা প্রকল্প PSS এর আওতায় 5,547,99,00,000 টাকার ন্যূনতম সহায়ক মূল্য মঞ্জুর করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গুজরাট সন্ত্রাস বিরোধী স্কোয়াড ATS ভারতের অর্থনৈতিক জলসীমায় থাকা একটি ইরানি জলযান থেকে 526 কেজি নেথ অ্যাম্ফিটামিন ও হেরোইন সহ 5 জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও প্রকল্প সম্প্রসারণ বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন শিল্প সংস্থার এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন। রাজ্যে একের পর এক শিল্প সংস্থা আসছে এবং শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি CCEA 2027-2028 বিপণন মরশুমের জন্য রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য লাভজনক মূল্য পান তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
1: सबसे पहला फैसला लिया गया रबी क्रॉप्स के लिए MSP तय करना। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अपने कार्यकाल के आरंभ से ही MSP में 50% प्रॉफिट देना वो तय किया था, उस फैसले को इसमें लागू किया गया है। वीट, बार्ली, ग्राम, लेंटिल्स, रेपसीड, मसूर, मस्टर्ड और सेफ्लावर, इन सब के लिए जो प्रोडक्शन कॉस्ट है उससे कम 50% ज्यादा रखी गई है MSP।
0: তিনি জানান, ন্যূনতম সহায়ক মূল্য সবথেকে বেশি বেড়েছে কুসুম ফল বা সানফ্লাওয়ারের ক্ষেত্রে কুইন্টাল প্রতি 675 টাকা। এছাড়া সরিষার দাম কুইন্টাল প্রতি 413 টাকা এবং মুসুর ডালের দাম 390 টাকা, বার্লি 136 টাকা, ছোলা 83 টাকা এবং গমের ক্ষেত্রে MSP কুইন্টাল প্রতি 25 টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি 2018-2019 সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী উৎপাদন খরচের অন্তত 1.5 গুণ সহায়ক মূল্য দেওয়ার নীতি মেনেই করা হয়েছে বলেও অশ্বিনী বৈষ্ণব জানান। এছাড়া গ্রিন এনার্জি করিডর Phase 3 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে 135 গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি জাতীয় যুক্ত করা সম্ভব হবে। সেই সঙ্গে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে 50 গিগাওয়াট ঘন্টা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমও স্থাপন করা হবে। খারিফ বিপণন মরশুম 2026-2027 জন্য উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় প্রধান প্রধান ডালশস্য ও তৈলবীজ কেনার লক্ষ্যে মূল্য সহায়তা প্রকল্প PSS এর আওতায় 5,547,99,00,000 টাকার ন্যূনতম সহায়ক মূল্য MSP মঞ্জুর করেছে কেন্দ্র। কৃষি মন্ত্রক জানিয়েছে, খোলা বাজারে ফসলের দাম কমে যাওয়ার হাত থেকে কৃষকদের রক্ষা করতে এবং তাদের পণ্যের ন্যায্য মূল্য সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার খসড়া পেট্রোলিয়াম সংশোধনী বিল 2026 উপর সংশ্লিষ্ট সমস্ত পক্ষ এবং সাধারণ মানুষের মন্তব্য পরামর্শ চেয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, 30 অক্টোবরের মধ্যে মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে বা sodist@gov.in এবং richa.86@nic.in এই ইমেলে মতামত পাঠানো যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের আয় বাড়াতেও সবরকম প্রয়াস চালাচ্ছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, রবি শস্যের জন্য MSP বৃদ্ধির মন্ত্রিসভার সিদ্ধান্তে দেশের 100,000 কৃষক তাদের ফসলের ন্যায্য দাম পাবেন। এছাড়া গ্রিন এনার্জি করিডর Phase 3 প্রকল্পের অনুমোদনের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন শ্রী মোদী। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, রবি শস্যের এই MSP বৃদ্ধির সিদ্ধান্তে কৃষকরা উপকৃত হবেন। নতুন দিল্লিতে আজ তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। জম্মু ও কাশ্মীর বিধানসভার শরৎকালীন অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়েছে। 21 সেপ্টেম্বর শুরু হওয়া 10 দিনের এই অধিবেশনে মোট 25 ঘন্টা চলেছে বিধানসভার কার্যক্রম। বিধানসভার অধ্যক্ষ আব্দুল রহিম রাথের জানিয়েছেন, অধিবেশন চলাকালীন 328টি চিহ্নিত প্রশ্নসহ মোট 640টিরও বেশি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে 625টি প্রশ্ন আলোচনার জন্য তালিকাভুক্ত করা হয়। নির্বাচন কমিশন অন্ধ্রপ্রদেশ ও মেঘালয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর সময়সীমা বাড়িয়েছে। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে SIR

0: সংক্রান্ত দাবি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া 10ই অক্টোবর পর্যন্ত চলবে এবং চূড়ান্ত ভোটার তালিকা 16ই অক্টোবর প্রকাশিত হবে। মেঘালয়ের চূড়ান্ত ভোটার তালিকা 26শে অক্টোবর প্রকাশিত হবে। আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী উপস্থিত ছিলেন। উত্তরপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সমাজবাদী পার্টির প্রার্থী অধ্যাপক রামগোপাল যাদব এবং ধনরাজ পরিমল নাথওয়ানি লখনৌতে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মনোনয়ন জমা দেওয়ার সময় তাদের সঙ্গে ছিলেন। প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করা হবে। জলন্ধরে আজ নেশামুক্ত পাঞ্জাব র্যালিতে যোগ দিয়ে তিনি বলেন, মাদকের অভিশাপ থেকে পাঞ্জাবকে মুক্ত করার বিষয়কে সামনে রেখে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে। সরকার জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলা করছে এবং দেশের উত্তর পূর্বে উগ্রবাদের অবসান ঘটিয়েছে। এবার সরকারের মূল লক্ষ্য পাঞ্জাবকে মাদকমুক্ত করা। গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড ATS ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে ভারতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল থেকে 526 কেজি মেথ, অ্যাম্ফিটামিন ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি ইরানি নৌকা বাজেয়াপ্ত সহ 5 জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে মোদী সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 16 দিনব্যাপী এই সফল যৌথ অভিযান বিভিন্ন সংস্থার মধ্যে চমৎকার সমন্বয়ের উজ্জ্বল নিদর্শন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জলজীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান এই দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্বে জলজীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে রাত 8:00। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ ও প্রকল্প সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শাখার CEO সহ শীর্ষকর্তাদের একটি প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠকে বসে। রিলায়েন্সের শীর্ষস্তরে আধিকারিকদের সঙ্গে সরাসরি রাজ্যের প্রশাসনিক নেতৃত্বের এই আলোচনায় ডেটা সেন্টার ও AI ক্লাউড, আন্তর্জাতিক কেবল ল্যান্ডিং স্টেশন, কোল গ্যাসিফিকেশন, ফুড পার্ক, সড়ক পরিকাঠামো এবং মাল্টি স্পেশালিটি হাসপাতাল, এই 6টি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত 21শে সেপ্টেম্বর মুম্বাইয়ে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের পর এদিনের বৈঠককে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রাজ্যে একের পর এক শিল্প সংস্থা আসছে এবং শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তিনি আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালনের মেয়েদের কর্মসংস্থানের সুযোগ এর ফলে বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
1: এই রাজ্যে একটার পর একটা শিল্প আসছে। আজকে সুদূর মুম্বাই থেকে রিলায়েন্স কোম্পানি বড় টিম পাঠিয়েছেন কলকাতায়। এই রাজ্যে অনেক কর্মসংস্থান হবে। আমি দায়িত্ব নেওয়ার 5 মাস হয়েছে, নিশ্চয় উন্নয়ন হবে, স্বাস্থ্য শিক্ষা আধুনিকরণ হবে, প্রয়োজনীয় ভাতা, শিক্ষিত বেকার চাকরি, কৃষকের অধিকার রক্ষা হবে, মঠ মন্দির সেজে উঠবে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি আরো বিকশিত হবে।
0: পুজোর আগেই বেতন বাড়তে চলেছে প্যারা টিচার, শিক্ষাবন্ধু, আকস্মিক সময়, শিক্ষক সহ শিক্ষাক্ষেত্রে মোট 13টি বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের। স্কুল শিক্ষা দপ্তর আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছে। 1 অক্টোবর থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে। IFA শিল্ড ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামী 4 অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব FC-র মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে 5ই অক্টোবর ইস্ট বেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড FC-র বিরুদ্ধে খেলবে। দুটি ম্যাচই হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে বিকেল 5টায়। এশিয়ান গেমসে আজ ভারতের সেরা দিন, একদিনে 4টি সোনা জিতেছে ভারত। কম্পাউন্ড আর্চারিতে মহিলা, পুরুষ ও মিশ্র 3টি বিভাগেই সোনা জিতে ভারত হ্যাট্রিক করেছে। শুটিংয়ে মিশ্র ট্র্যাপ বিভাগ থেকেও এসেছে 1টি সোনা। বক্সিংয়ে প্রিয়া ঘাঙ্গাস, নরেন্দ্র বেরওয়াল ও কপিল পোখরিয়া ব্রোঞ্জ পেয়েছেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে

0: খবর পাওয়া পর্যন্ত ভারতের 42 ওভারে 388 রান করেছে। অধিনায়ক শুভমন গিল 215 রানে ব্যাট করেছেন। রোহিত শর্মা 75 বলে 101 রান করেন। এর আগে ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 405 রান করে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। অর্থনৈতিক বিষয়ে ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। গ্রিন এনার্জি করিডোর তৃতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। খবর শেষ হল, এর পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কানে কানে যুক্ত হবার
2: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠানমালায়। এখন শুনবেন নজরুল গীতি চন্দ্রাবলী রুদ্র দত্তর কণ্ঠে।
3: समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी और अमेरिका के राष्ट्रपति डोनाल्ड

আর প্রথমে এশিয়ান গেমস 2026-এর দিনের সংক্ষিপ্ত ধারা বিবরণী এবং পরে বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাস শহর জানিয়ে দিচ্ছি আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 1 অক্টোবর বৃহস্পতিবার অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55, সকাল 6:02 অমৃতবাণী শুনবেন অন্নদাশঙ্কর রায়ের রচনা থেকে পাঠ ভক্তিগীতি 6:07, 6:10 থেকে সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, সুপ্রভাত অনুষ্ঠান 7:00, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 পর্যায়ক্রমে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও কোকবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 সমাচার প্রভাত এবং 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। আকাশবাণী

10 মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 পর্যায়ক্রমে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও কোকবোরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8টায় সমাচার প্রভাত এবং 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। আকাশবাণী শিলং কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 8:30, 8:40 আধুনিক গান, 9টায় হিন্দি সংবাদ এবং 9:05 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 থেকে সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সকাল 11টায় সুরের ভেলা রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর, 12:05 সপ্তসুর উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান, 12:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 ছায়াগীতি বাংলা ছবির গানের অনুষ্ঠান, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করা হবে, 1:40 দেশাত্মবোধক গান শুনবেন মাতৃবন্দনা অনুষ্ঠানে। 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 2:15 ছড়ার গান, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3টায় হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এর অব্যবহিত পরেই আবারও রিলে করা হবে বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে। 6টায় শুনবেন ঘর গৃহস্থী অনুষ্ঠান। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 7:00। 7:35 প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 8:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান অনুভব, 8:30 মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 ভজন শুনবেন, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 10:10 রবীন্দ্রসঙ্গীত, 10:20 বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে। এই ছিল আমাদের আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর বৃহস্পতিবারের পুরো দিনের অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34:02। শুভরাত্রি, জয় হিন্দ।